بسم الله الرحمن الرحيم. السلام عليكم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার, 15 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 15 সফর 1448 হিজরি, 30 জুলাই 2026 খ্রিস্টাব্দ। প্রীতিময় শুভেচ্ছা সবার জন্য। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামের 537.63 মিটারে, 558 কিলোহার্সে এবং একই সাথে FM 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ থার্সডে, দ্য 15th অফ শ্রাবণ, দ্য 15th অফ সফর অ্যান্ড জুলাই দ্য 30th, দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান। ফার্স্ট দ্য হেডলাইন্স। Prime Minister reviews earthquake preparedness measures, including forming a national task force and preparing 1 lakh volunteers. Drilling work for new gas well began in Noakhali. Country gets 7 million cubic feet of gas per day. Health Minister issues to permanently end malpractices or brokers in government hospitals. Dhaka and New Delhi agree to reset ties on sovereign equality, says Foreign Minister. Government's goal is to ensure maximum utilization of projects, comments Information and Broadcasting Minister. Government is determined to preserve tigers of Sundarbans and their natural habitat, says Environment Minister. Donald Trump threatens retaliatory action after Iran fired missiles at US base in Jordan. Pezeshkian urges Iranians to stand firm against enemy. And Pakistan become champion of international CAVA men's volleyball, beating Bangladesh 3-0 set in Islamabad. You've just heard the headlines. Now on to the details. Prime Minister Tariq Rahman has reviewed the government's overall preparedness plans and progress regarding earthquake response. The review meeting was held at the Cabinet Division of the Secretariat with the Prime Minister in the chair yesterday. A decision was taken in the meeting to establish a special cell on earthquake preparedness at the Prime Minister's office to coordinate related activities. The meeting discussed strengthening post-earthquake emergency response and overall preparedness, including the formation of a national task force and preparations to train 1 lakh volunteers in Dhaka and adjoining areas, equip them with necessary supplies and provide required training to deliver emergency services after an earthquake. It was informed at the meeting that a database of 70,000 volunteers has already been prepared, while preparations are underway to bring the remaining 30,000 volunteers under the initiative. The meeting discussed various programs aimed at raising public awareness about earthquake preparedness. It also decided to establish a special cell on earthquake preparedness at the Prime Minister's office. Discussions were also held on ensuring effective coordination between government and private organizations during any possible disaster situation. Besides, the meeting discussed establishing a humanitarian staging area in Dhaka, a dedicated logistics hub or storage facility to ensure the rapid delivery of relief and emergency assistance during disasters. The Bangladesh Petroleum Exploration and Production Company Limited, BAPEX, has started drilling of new gas well at Barochari-gao of Shenbagh Upazila of Noakhali. The state-owned Petroleum Exploration and Production Company is primarily expecting 7 million cubic feet of gas likely to add in the national grid from this newly explored gas field. BAPEX sources said, the excavation of the gas well is progressing in full swing under Sundarpur 4 Evaluation and Development Well Excavation Project, and it will continue for 45 days. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakhat Hussain has said the government would permanently dismantle the broker syndicates that divert patients from public hospitals to private clinics. He said this while addressing at a function at the International Mother Language Institute at Shegun Bagicha in the capital yesterday. The minister said physicians would not be allowed to neglect their duties at public hospitals while operating private clinics or referring patients to specific diagnostic centers for personal financial gain. Foreign Minister Dr. Khalilur Rahman has said Dhaka and New Delhi agreed on the need to reset and take forward bilateral ties on the basis of sovereign equality, mutual interests, after India's new High Commissioner paid his first courtesy call on him. He said this to newsmen at the Foreign Ministry yesterday. Prime Minister's Foreign Affairs Advisor Humayun Kabir was present at the briefing. The Foreign Minister said no detailed discussions on any specific bilateral issues were held during their first meeting, rather they exchanged views on improving the overall relationship. Information and Broadcasting Minister Zohiruddin Shapoon has asked the officials to ensure that all ongoing projects under the ministry are completed within the stipulated time frame. He made the call while chairing a review meeting at the ministry yesterday on annual development program for the current fiscal year. The Information and Broadcasting Minister asked the officials to prevent the misuse of public funds and ensure that every taka allocated for the project is spent properly. At the meeting, State Minister for Information and Broadcasting, Yasir Khan Chaudhary, proposed developing an integrated digital dashboard to enhance the pace of project implementation. Environment, Forest and Climate Change Minister Abdul Awal Mintu has stressed the need for protecting the Sundarban, the country's lone natural habitat of Bengal tigers, aiming to protect the species. He made the importance at the function at Bon Bhavan in the capital yesterday, marking the Global Tiger Day. The Environment Minister said, conserving tigers means conserving the Sundarbans. If the Sundarbans is not protected, there will be no tiger. Abdul Awal Mintu said, tiger conservation is urgent now to ensure environmental and ecological balance of the Sundarbans. This is Bangladesh Better giving you the news. U.S. President Donald Trump has threatened retaliatory action after Iran fired missiles at a U.S. base in Jordan. The U.S. military is conducting airstrikes in Iran, local media sources said, citing a senior U.S. official who confirmed this attack. Meanwhile, Iranian President Masoud Pezeshkian urged the countryman to stand firm against the enemy. Earlier, U.S.-Saudi attacks killed at least 20 Iraqi fighters and wounded 32 others in strikes across seven provinces as the regional war continues to expand. The death toll from the ongoing floods in India's northeastern state of Assam has risen to 75, while 8 people remain missing. Officials said this yesterday. The state chief minister said Sivasagar district recorded the highest number of fatalities at 37, followed by Charaidu with 20 deaths and Jorhat with 9. Volleyball and host Pakistan clinched their championship and Bangladesh runners-up in the final of the CAVA Men's Volleyball Championship in Islamabad yesterday. Pakistan defeated Bangladesh 3-0 sets after a hard-fought tournament at the Liaquat Gymnasium. Dhaka Meteorological Office says the deep depression over North Odisha and adjoining Gangetic West Bengal coast moved westwards and now lies over North Odisha and adjoining South Jharkhand and Chhattisgarh. It is likely to move westwards and weaken gradually. Steep pressure gradient passes over North Bay and adjoining area. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep west at local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Forecast Valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Khulna, Borishal, Potokhali, Noakhali, Kumilna, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to west caution risk number 1. And now to end the news, the headlines once again. Prime Minister reviews earthquake preparedness measures including forming of national task force and preparing wildlife volunteers. Drilling work for new gas well began in Noakhali. Country gets 7 million cubic feet of gas per day. Health Minister issues to permanently end malpractices of brokers in government hospitals. Dhaka and New Delhi agree to reset ties on sovereign equality, says Foreign Minister. Government's goal is to ensure maximum utilization of projects, comments Information and Broadcasting Minister. Government is determined to preserve tigers of Sundarbans and their natural habitat, says Environment Minister. Donald Trump threatens retaliatory action after Iran fired missiles at U.S. base in Jordan. Pezeshkian urges Iranians to stand firm against enemy. And Pakistan become champion of international CAVA men's volleyball beating Bangladesh 3-0 set in Islamabad. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শরণ ইসলাম। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে। কেসিসির পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার কাজ আরও সহজ হবে। তিনি গতকাল মহানগরীর সিএসএস আফা সেন্টারে ক্লাইমেট স্মার্ট সার্কুলার ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যান অ্যান্ড কম্পোস্ট প্রিপারেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। জলবায়ু সহনশীল ও পরিচ্ছন্ন নগরী গঠনে তিনি নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এই প্রশিক্ষণে জলবায়ু স্মার্ট সার্কুলার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের ধরন ও ব্যবস্থাপনা, বর্জ্য শনাক্তকরণ ও পৃথকীকরণ, কম্পোস্টিং প্রক্রিয়া, ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যান প্রণয়ন, মার্কেটিং ও মূল্যায়ন বিষয়ে তাত্ত্বিক ব্যবহারিক সেশন পরিচালিত হয়। এছাড়া কম্পোস্ট চেম্বার প্রস্তুতি, স্তর বিন্যাস, গুণগত মান নিয়ন্ত্রণ, কম্পোস্ট সংগ্রহ ও প্যাকেজিং বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন এবং সার্কুলার অর্থনীতি বাস্তবায়নে প্রশিক্ষণার্থীদের সমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে খুলনা মহানগরীর পরিবেশ বান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান সহ কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা ও কর্মচারী ও সুপারভাইজার, 21 ও 22 নং ওয়ার্ডের সচিব, ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের প্রতিনিধি, আজীবন সদস্য, যুব স্বেচ্ছাসেবক ও প্রকল্প কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের অংশীজন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের খুলনা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: 2024 সালের জুলাই মাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে, এর প্রভাব পড়ে খুলনাতেও। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। নগরীর শিববাড়ি মোড়, রয়্যাল মোড়, নিউ মার্কেট, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গল্লামারি, ডাকবাংলা মোড় সহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি। আন্দোলন যত তীব্র হয়েছে ততই বেড়েছে উত্তেজনা। আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন বহু আন্দোলনকারী। আন্দোলনে অংশ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মিনহাজ জানান,
3: মুগ্ধ যেদিন শহীদ হয় ঢাকাতে, সেদিন থেকে শুরু করে প্রত্যেকটা দিন হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পরেও সাধারণ মানুষকে সাথে নিয়ে খুলনাতে সাধারণ শিক্ষার্থীরা বিজয় লাভ করেছে।
2: জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে সিনিয়র সাংবাদিক রাজ্জাক রানা বলেন,
4: আপনি চত্বর থেকে যে তাল হয়েছিল আন্দোলন, এখানে ছাত্র জনতার সে গণ অভ্যুত্থান, সেটা আসলে সত্যিকারে সারা বাংলাদেশ যখন 5 আগস্ট স্বাধীন হয়েছিল তার আগে কিন্তু 4 আগস্ট খুলনা স্বাধীন হয়েছিল। আমাদের ছাত্র জনতার যে চাওয়া হওয়া ছিল বৈষম্য দূরীকরণ, সকল ক্ষেত্রে মানুষের বাক স্বাধীনতা থাকবে, সেই বাক স্বাধীনতা বজায় রাখা এবং মানুষের কোন অধিকার যেন ক্ষুণ্ণ না হয়।
2: 2 বছর পরও জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি খুলনার রাজপথে মানুষের কথায় এবং শহীদ পরিবারের চোখের জলে জীবন। আন্দোলনের চেতনা বাস্তবায়নের প্রত্যাশা নিয়ে দ্বিতীয় বর্ষ পালন করছেন খুলনার মানুষ। মোহাম্মদ কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: ঝিনাইদহ জেলা প্রশাসক ও মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সম্প্রতি মহেশপুর পৌরসভার কলেজ স্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গতকাল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ 70,000 টাকা ও 7 বান ঢেউটিন প্রদান করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা গতকাল সাতক্ষীরা দেভাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খুলনার একটি আদালত মহানগরীর রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রিহাদ হোসেন হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সাথে প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুস শাহাদাত গতকাল এ রায় দেন। খেলার খবর ফুটবল। খুলনা দিঘলিয়ার তেরোখাদা ইখরি কাটেঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন 2-1 গোলে তেরোখাদা উপজেলার বারাসাত ইউনিয়নকে পরাজিত করেছে। এদিকে যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় যশোরের ঝাউদিয়া মুন্সি মেহেরুল্লাহ ক্লাব 5-1 গোলে মাগুরার তালখড়ি ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিক থেকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ মিনিটে বাংলায়।

বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণঅভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36।

শ্রোতা বন্ধুরা, 2024 জুলাই আগস্টের ঘটনাবলী নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান জেগে উঠি একসাথে আজকের আয়োজনে সবাইকে স্বাগত। বন্ধুরা, 1947 দেশভাগের পর থেকে এদেশে একের পর এক বিভিন্ন আন্দোলন সংগ্রাম শেষে 71 মুক্তিযুদ্ধের মাঝ দিয়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলার মানুষের বিভিন্ন আন্দোলনের মধ্যে ছাত্র আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য। এরই ধারাবাহিকতায় 2013 সালে শুরু হয় সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন। সে আন্দোলন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হলেও পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন 2018 আবারও শুরু হলে তৎকালীন সরকার কোটা সংস্কারের ঘোষণা দিয়ে একটি পরিপত্র জারি করে। তবে হাইকোর্ট সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা করলে 2024 আবারও শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। কিন্তু এবারের আন্দোলন স্তিমিত না হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রূপ নেয় গণজাগরণে। দাবি ওঠে সরকার পদত্যাগের। ছাত্র জনতার মিলিত আন্দোলন একসময় গণ অভ্যুত্থানে পরিণত হয়ে 5 আগস্ট 2024 পতন ঘটায় সরকারের।

0: 2024 জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন প্রাথমিকভাবে বিক্ষোভ, সমাবেশ ও অবরোধে সীমিত জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর একটি বিবৃতি পরিস্থিতি বেশ উত্তপ্ত করে। 16 জুলাই বিবৃতি প্রত্যাহারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে বিক্ষোভের ডাক দিলে ছাত্র এবং পুলিশ ছাত্রলীগ জোটের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এদিন পুলিশের গুলিতে প্রথম নিহত হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এই হত্যাকাণ্ডই পরবর্তীতে পুলিশি দমন পীড়নের বিরুদ্ধে অবাধ্য অবস্থান প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, আসুন যাওয়া যাক রংপুরে, শুনব আবু সাঈদের পরিবারের কথা।
1: দুঃখিতর মধ্যেই কিন্তু তবু গর্ববোধ হয়েছে যে আমার ছেলের দ্বারাই দেশ স্বাধীন হয়েছে এবং সকলেই আনন্দ ভোগ করতেছে। আমার ছেলে এত বড় একটা কাজ করছে যার ফলে লোক আমার বাড়িতে আসেছে। আমার এই ছেলের দিক দেখেই শিক্ষা নেয় যেন আমার ছেলে যেমন বুকপাতি দিয়ে আন্দোলনটা জোরদার করাছে, জোরদার করার পরেই তো অন্য ছেলেরা ঝাঁপি পড়ে গেছে, যার ফলে স্বৈরাচার সরকার পতন হইতে বাধ্য হয়েছে।
2: আমার সন্তান নয় সবাদের শেষে ছেলেদের মধ্যে চল সারাদিন সারা রাত পড়তেছিল, একটা চাকরির তেমনি চাকরি হয় না, তারের তেমনি ছিল কোটা আদানত সবাই ঝুঁকি পেলো, হওয়ার পরে বিশ্ববিদ্যালয় ছিল গুলি করে মারি ফেলা হলো।
3: মানে মাকে একদিন জিজ্ঞেস করছিল যে মা আমি কিসের চাকরি নিব, তখন মা বলছিল যে তোমার যেটা ভালো হয় সেটাই তুমি করেন। কিন্তু আমি ভাই বলছিলাম যে ভাই মাইসে তো বিসিএস করে, মানে শুনতেই কিরকম একটা গর্ববোধ হয় যে তারা বিসিএস তো তোরা করেন, তো এটা করতে কি করা লাগে। তখন আমার ভাই বলছিল যে সুমি এটা একটা পরীক্ষার নাম নিবন্ধন, তখন আমি বলছিলাম তোরা করেন, তো তখন বলছিল ঠিক আছে সুমি করিম, তোর আশাটা পূরণ করি। যেহেতু আমরা তো গরিব ফ্যামিলি, তারপরেও ভাইয়ের টিউশনি করেও যতটুকু পারছে, বাবা মাক যতটা না দিছে তার থেকেও বেশি টাকা আমাকে দিছে, মানে আমি যাতে ভালো করে চলতে পারি সেই কারণে আমরা নিশ্চিত ছিলাম যে বড় চাকরি বাকরি করলে তার থেকেও বেশি দিবে, মা বাবা যেরকম এরকম অসহায় আছে এই অবস্থা, তখন আর একটু সচ্ছল হবে বা ভালোভাবে দিন কাটাতে পারবে এরকম আমরা আশা করছিলাম। আমাদের এইরকম বাড়ি ঘর তখন থাকবে না, মা নিজেই বলছিল একদিন আবু সাঈদ এই বাড়িতে বিল্ডিং তুলবে, গ্রামে বলছিল সবাইকে একদিন আমাদের বাড়িতেও গাড়ি আসবে। আমরা মনে মনে ভাবছিলাম গাড়ি করেই ভাইয়া আসছে, কিন্তু ভাইয়া নিজের পায়ে নামতে পারে নাই, মানুষে ধরে নামাইছে, এইটাই তো অনেক খারাপ লাগে। আশা করছিলাম যে এটা সেইটাই হয়েছে, কিন্তু ভাইয়া নিজের পায়ে নামে নাই বা আমাদের কাউকেই বলে নাই যে আসো আমি গাড়ি নিয়ে এসছি বা অটো বা শুনি আয় দেখ গাড়ি তোর, এরকম করে বলে নাই, এটাই তো খারাপ লাগে আমাদেরকে। আমাদের আশাটা কি জন্য এরকম করে ভাঙে হলো।
0: লাগলে আবার যাব, দরকার হলে আরেক হাত হারাব। গণ অভ্যুত্থানে একটি হাত হারানো 19 বছর বয়সী উদ্যমী কিশোর মোহাম্মদ আতিকুল ইসলাম। বয়স তার লেখাপড়া করার, কিন্তু আর্থিক অনটনের কারণে কাজ করত রাজধানীর একটি মার্কেটে। আন্দোলন চলাকালীন তার বয়সী ভাই বোনদের যোগ দিতে দেখে স্বপ্রণোদিত হয়ে সেও পরিবারের অগোচরে যোগ দেয় আন্দোলনে এবং সেখানেই গুলিবিদ্ধ হয়। এবারে আমরা তার কাছ থেকেই শুনব তার আন্দোলনে অংশ নেওয়া এবং গুলিবিদ্ধ হওয়ার কথা।
4: প্রথমত 5 আগস্টে আমি কিছু ভিডিও ফুটেজ ফেসবুকে দেখি, তারপর আমার মনে হলো যে আমাদের ভাইদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, তো এই জিনিসগুলো বিবেচনা করে আমি হচ্ছে 16 জুলাই থেকে আন্দোলনে নেমে যাই। প্লাস হচ্ছে 18 জুলাই আর কি, তো প্রথম হচ্ছে 2 দিন তেমন একটা আক্রমণ হয়নি, তো 18 জুলাই দেখা যাচ্ছে যে ডিরেক্ট গুলি শুরু হয়ে গেছে। ত্যাগ পর্যায়ে আমার অনেক ভাইয়েরা আর কি গুলিবিদ্ধ হচ্ছিল, কারো হাতে পায়ে মাথায় মুখে এরকম ভাবে গুলি লাগতেছিল, তো ওই দিন এভাবে চলে যায়। তো ওই দিন আমি ছিটাগুলি খাই মানে খুবই বেশি আর কি আকারের। তারপর আমি ট্রিটমেন্ট নিয়ে এলাকা থেকে, যত মেডিকেল যায় না এটা ভেবে যে মেডিকেল গেলে সেখান থেকে গুম করে দিবে, এক তো রাজপথে মরি নাই, দ্বিতীয়ত মেডিকেল থেকে গুম করে দিবে, তো সেটা ভেবে আর কি যায়নি। তো একবার ফার্মেসি থেকে ট্রিটমেন্ট নিয়ে নিই, এভাবে রানিং চালিয়ে যাচ্ছি। আপনার হচ্ছে 23 আগস্ট গুলি খাই, তো আমাদের দেখছি প্রতিনিয়ত আর কি এরকম মানে আমাদের উত্তরাতে প্রায় পার ডেতে 7 জন 8 জন 10 জন করে মারা যাচ্ছে আর কি। আমরা প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাই, এভাবে চলে আসে 5 আগস্ট। সেখান থেকে দেখা যাচ্ছে যে মানে ওই দিন আপনার খুবই মর্মান্তিক অবস্থা ছিল, আমি সকাল 11টা বাজে আর কি যুক্ত হই আন্দোলনে। তো হঠাৎ করে একটা গুলি এসে একটা লোকের মাথায় লাগে, লাগার পর মস্তক ভিড়ে যায়, শুয়ে পড়ে মাটিতে। তো এক পর্যায়ে আন্দোলন রানিং চলতে থাকে, কারো হয়তো হাতে গুলি লাগছে আবার কারো মাথায়, এরকম করে হচ্ছে 5 আগস্টে একটা গুলি এসে আমার হাতে লেগে যায় ডানাতে। তো আমি ছোট থেকে একটু স্ট্রং ছিলাম যার কারণে ভেঙে না পড়ে, আমি 2-3 সেকেন্ড পর আর কি বুঝতে পারছি
5: আর কিলালি বোঝার কারণ হচ্ছে এটা যে আমি একটা টি শার্ট পরেছিলাম, সেই টি শার্টটা ছিদ্র হয়ে বুলেটটা ঢুকছিল আর ওই ছিদ্র দিয়ে খুবই দ্রুত মাধ্যমে ছিটকে ব্লাডগুলো বেরোচ্ছিল আর কি। আর হচ্ছে আমার হাতটা এরকম লাগতেছিল যে আমার হাতে কোনো হাড় নেই, জাস্ট খালি চলতেছে। তখন আমি অনুমান অনুমান কি তখন আমি ডিরেক্ট শিওর যেগুলি লেগতেছে আর কি,

0: 2024-এর জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানে বহু মানুষ হারিয়েছেন তাদের আপনজনদের। এদের মধ্যে কেউ আহত হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ শহীদ হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকেই, আবার আজও অনেকের খোঁজ মেলেনি। আর এসব পাড়ি দিয়ে আমরা 5ই আগস্ট উপনীত হয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে। এবারে শুনব শহীদ মেরাজ হোসেনের ছোট ভাই আবদুল্লাহ রাইসনের কথা।
1: আমার ভাই একজন ফ্রিল্যান্সার ছিল, উনি অ্যাপস ডেভেলপারে কাজ করতেন এবং ওনার এই ইনকামে আমাদের পুরো পরিবারের যেই দায়িত্বটা পুরোপুরি উনিই নিছেন এবং উনিই চালাইতেন, ওনার উপরে আমাদের পরিবারটা নির্ভরশীল ছিল। উনি 15 জুলাই থেকে এই আন্দোলনের সাথে ছিল, রাজপথে হোক অথবা সোশ্যাল মিডিয়া হোক, যেখানেই সে পারছে সেখানেই সে এটার সাথে অংশগ্রহণ করছে। 5ই অগস্ট ওই সময় দুপুর 2:40 আনুমানিক এরকম একটা টাইম হবে, সে ওই টাইমে শহীদ হয়েছেন। কিন্তু আমরা তো যখন খবর পাই তখন আনুমানিক 3:30, 3:45 হবে, তো ওই সময় তো যাত্রাবাড়ি থানার ভিতরে অসংখ্য পুলিশ অসংখ্য মানুষকে পাখির মতো নির্যাতন করে মারতেছে, চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে মারতেছে, আর এমন এমন নির্দিষ্ট জায়গা কেন্দ্র করে মারে যেখানে যেন ইনস্ট্যান্ট ডেড হয়ে যায় মানুষকে নির্বিচারে, যাকে পাইতেছে তাকেই গুলি করতেছে। কারোর পক্ষে আসলে এটা বোঝানো সম্ভব না, ছেলে হারানো বেদনা বা ভাই হারানো বেদনা এটা আসলে আমরা আপনাদেরকে কোনোভাবেই প্রকাশ করে আসলে বোঝানো সম্ভব না। আমরা 2 ভাই একই বেডে মানে শেয়ার করে ঘুমাইতাম, তো আমি যখন রাতে ঘুমাইতে যাই তখন মানে আমার মানে ফার্স্ট মানে আমার পাশে ডাইনিং সিটে যে আমার ভাই ঘুমাইতো, এই জিনিসটা আমার খুব মানে প্রতিটা রাতে আমার কাছে মানে মিসিং মনে হয় যে আমার ভাই নেই, মানে সে তো থাকার কথা, আজকে এই নতুন বাংলাদেশে থাকার কথা।

0: শ্রোতা বন্ধুরা, এবারে আমরা আপনাদের নিয়ে যাব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানের মতো সেখানেও ঝরে গেছে প্রাণ, আর আন্দোলনে সাফল্য এসেছে কোনো নতুন আদর্শিক কাঠামোর কারণে নয়, বরং স্পষ্ট কার্যকর লক্ষ্যের কারণে হয়েছিল। ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত হয়েছিলেন গণ অভ্যুত্থানে শহীদ আল মামুনের পরিবারের সদস্যরা। চলুন এবারে শোনা যাক তাদের কথাগুলো।
1: আমার ছেলে শহীদ হয়েছে, পড়াশোনা করত, ডিগ্রি পড়তেন।
2: আমি মোহাম্মদ মুর্শেদ আলী, শহীদ আল মামুনের বড় ভাই। 5 তারিখে আমার ভাই শহীদ হন। আমার ভাই পড়াশোনা করতেন, সবে মাত্র ডিগ্রি কমপ্লিট করছেন। সকলে জানি যে স্বৈরাচারী ফাসিস্ট সরকারের পতনের বিরুদ্ধে যে ছাত্ররা আন্দোলন করেছিল, তার মধ্যে অন্যতম আমার ছোট ভাই ছিলেন আল মামুন। এর সাথে আরও ছিলেন, আরও অনেক ছাত্র ছিলেন, তো 4 জন শহীদের মধ্যে আমার এক ছোট ভাই। সেদিন ঘটনাটা তো তারা পাঁচে যখন সরকারের যখন পতনের দিকে 5 তারিখে যখন সরকার ছেড়ে যায়, তখন যে সরকারের যে কিছু গুন্ডা বাহিনী ছিলেন তারা সেটা সহ্য না করতে পারে, যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদেরকে বেদুমভাবে মারধর করে এবং তাদেরকে ডেকে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে আগুন দিয়ে দেওয়া হয় এবং তারা সেখানে 4 জন নিহত হয় এবং অনেকজন আহতও হয়। আর সে রুমে মানে পূর্ব পরিকল্পনার মতো যেটাখানে আমরা দেখতে পাই গ্যাস সিলিন্ডার ছিল, বিভিন্ন গ্যাস সিলিন্ডার সাথে পুরো রুমকে ঠাই দিয়ে বন্ধ করে রাখে, ওদেরকে প্রবেশ করা মাত্রই দরজা লাগিয়ে দিয়ে তাদেরকে আগুন দিয়ে দেওয়া হয়। আর পরবর্তীতে তখন দরজা ভেঙে তাদেরকে বের করা হয় এবং পরবর্তীতে তাদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাদের আগুনে তাদের 90% অ্যাবভ 90% তাদের শরীর পুড়ে যায়, যার কারণে তাদেরকে চিকিৎসা করার চেষ্টা শর্ত তাদেরকে আর ফেরানো সম্ভব হয়নি।
0: ২০২৪ এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাস দিয়ে পতন হয় সরকারের। এই পরিবর্তন জনসাধারণের অনুভূতিকে নির্দিষ্ট অভিযোগ থেকে শাসনের প্রতি বৃহত্তর চ্যালেঞ্জে রূপান্তরিত করার ক্ষেত্রে আন্দোলনের সাফল্যকে তুলে ধরে। এবারে জানব কেমন বাংলাদেশ চাই, এ প্রশ্ন নিয়ে আমাদের প্রতিনিধি মুখোমুখি হয়েছিল তরুণ সমন্বয়ক রিফাত রশিদের। চলুন শোনা যাক তার অভিমত।
3: আমি যদি বলি যে বাংলাদেশ রাষ্ট্রের কথা বলি, এই ভূখণ্ডের একটা নিজস্ব ইতিহাস আছে, নিজস্ব যাত্রা আছে, এই ভূখণ্ডের একটা নিজস্ব লড়াই আছে। হিমালয়ের পাদদেশ থেকে আসলে নদী থেকে বেয়ে চলা পলিমাটি দিয়ে যে ভূখণ্ডের জন্ম, এই ভূখণ্ডের নিজস্ব আসলে একটা সংস্কৃতি আছে, নিজস্ব একটা কালচার, নিজস্ব একটা রাজনীতি আছে। আমরা সবসময় দেখেছি যে আমরা আসলে আমাদের নিজস্ব যে রাজনীতি, সেই রাজনীতিটা আসলে একদম রুট লেভেল থেকে শেকড় থেকে উঠে আসছে, কিন্তু আমরা সেই শেকড় থেকে কখনো রাজনীতিকে অ্যাড্রেস করতে পারিনি, কালচারটাকেও অ্যাড্রেস করতে পারিনি। সবসময় দেখা গিয়েছে যে হলো গিয়ে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা গ্রুপ, তারা আসলে আমাদের উপর আমাদেরকে রাজনীতিটা চাপিয়ে দিয়েছে এবং আমরা সেটাই নিয়ে গিয়েছি। 2400 মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, কালেক্টিভ আকাঙ্ক্ষার থেকে যদি আমরা বলি যে এক দফার ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা কিন্তু এখনো রাষ্ট্র থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের যে লড়াই, সেই লড়াইটা করছি। একটু কঠিন করে বলতে গেলে সেটার শহীদদের রক্তের সাথে এক ধরনের বেইমানি করা হয়, কারণ ক্ষমতার স্ট্রাকচার চেঞ্জের যে জায়গাটা, সেটা যদি আমরা ব্যবহার না করে যেই প্রত্যেকটা অভ্যুত্থানকে, সেটাকে যদি আমরা রাষ্ট্রকে আরেকটু শক্তিশালী করার জন্য, রাষ্ট্রের ভিতকে মজবুত করার জন্য কাজ করি, আমার মনে হয় সেইটাই আসলে গুরুত্বপূর্ণ এবং সেইটাই হওয়া উচিত।
0: জুলাই আগস্ট 2024 সালের ছাত্র জনতা বিদ্রোহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ভবিষ্যতের সংস্কারের বিষয়গুলোর সমাধান নিশ্চিত করা অপরিহার্য, এমন প্রত্যাশায় শেষ করছি গ্রন্থিত অনুষ্ঠান জেগে উঠি একসাথে। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের প্রথম পর্ব আজ আমরা আপনাদের শোনালাম, দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

অনুষ্ঠান জুলাই 36, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন মজম হোসেন স্বপন, গানের কথা লিখেছেন কাজী ওয়াদুদ নেওয়াজ, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারের শিল্পী হিমাংশু মণ্ডল, গানের সুর করেছেন অপূর্ব রায়, আর কথামালা সাজিয়েছেন আব্দুল লতিফ ইমদাদুল।

প্রিয় শ্রোতা, বর্ণালীতি সব শেষে গিয়েছেন আঞ্জুমান আরালামিয়া, তৌহিদ হাসান ফারুকী সুরে, আর এই গানটির গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

প্রিয়শ্রোতা, এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং বাকি 30,000 স্বেচ্ছাসেবকও দ্রুত প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মোহিত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 70,00,000 ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, গতকাল সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাসকূপের সন্ধান মেলে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নতুন দিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা বলেন। এই সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, তাই কোন নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি, বরং সামগ্রিকভাবে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় হয়েছে। ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সেপ্টেম্বরে নতুন দিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি এগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চলমান প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনার সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের শতভাগ আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী প্রকল্পগুলোর গতিশীলতা বাড়াতে একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, মান বজায় রেখে সঠিক সময়ে ও নির্ধারিত বাজেটের মধ্যে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। সভায় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, একটি বড় প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নকশা এমনভাবে করা উচিত যাতে এর বহুমাত্রিক সুফল একই সাথে পাওয়া যায়। খেলার খবর নতুনকুড়ি। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুনকুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: শ্রেষ্ঠ আপনাদের সবাইকে এই শ্রাবণের মিষ্টি ধারায় জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবি গানের অনুষ্ঠান রূপালের আয়োজনে সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: নূরজাহান আক্তার
0: অধিবেশন তত্ত্বাবধানে, তো নূরজাহান আছেন, আর এছাড়াও প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। আজও চিঠি নেই, তাই মন খারাপ করে আর কোনো কারণ নেই, কেননা প্রায়ই চিঠি পাচ্ছি না। সুতরাং ওই যে বলে না, অনেক কষ্টে কষ্টে একেবারে অনেকটা তাই আমাদের শুয়ে গিয়েছে যে বন্ধুদের চিঠি আর আমরা পাবো না, হয়তোবা এমনও হতে পারে পোস্ট অফিস বন্ধ হয়ে গেছে পুরোপুরি,
1: নাই বা ভাবলাম এমনটা, তারপরে আমরা জানিয়ে দিই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি।
0: ঠিক আছে, কিন্তু ঠিক আছে, তোমার কথা মতোই আমি ভেবেই নিচ্ছি যে এখনো খোলা আছে, আশার আলো এখনো নিভু নিভু,
1: আমরা শেষ দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করে যাব বন্ধুদের চিঠি, তাই না?
0: তো সেক্ষেত্রে আকাশের ঠিকানায় নয়, বরং আমাদের ঠিকানাতে চিঠি লিখুন।
1: চিঠি লিখুন রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়।
0: আর ফোন করতে কিন্তু একদমই ভুলবেন না, অনুষ্ঠানের মাঝে আপনাদের সাথে আমরা কথা বলবো 01974121970 এই নম্বরটিতে। চলুন চোখ ফেরাই মূল আয়োজনে। শুরুতেই অনুরোধ, নানা চলে যেও না, এখনো কিন্তু সময় রয়েছে বাকি।
1: হ্যাঁ, আমরা পুরোটা আয়োজন জারি বন্ধুদের সাথে থাকবো, আমাদের সাথে বন্ধুরাও আশা করি থাকবে, ফোন ইনে তার জানান দেবে বন্ধুরা আমাদের সাথে কেমন ভাবে আছেন। এই মুহূর্তে জীবন সঙ্গী এই ছায়াছবি থেকে গান শুনবো শাকিলা জাফর ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।
0: শুনতে চেয়ে অনুরোধ করেছেন রুবেল খালিশপুর খুলনা থেকে।

0: কে আমার বাবা? আমরা জানি, তারপর প্রশ্ন অবশ্যই।
1: হ্যাঁ, এমন ছবির গান শুনতে চেয়েছিলেন পলাশ সরকার, কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু।
0: হ্যাঁ, পরেশ কুমার সরকার, উনি নিশ্চয়ই অপেক্ষা করছেন আমাদের জন্য গানটি শুনতে চেয়ে। তো চলুন ডলি শান্তনী এবং পলাশের কণ্ঠে এই গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে কথা বলবার জন্য। নিশ্চয় আমাদের সাথে কথা বলার জন্য আপনারাও অপেক্ষা করছেন। তো আর অপেক্ষা নয়, 01974121970 এই নম্বরটিতে ফোন করলেই আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। আর অবশ্যই আমরা অনুরোধ করব সংক্ষেপে নাম ঠিকানাটি জানিয়ে আপনাদের অনুরোধের কথাটি আমাদেরকে বলবেন। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিই।
1: হ্যালো,
2: শুভ সকাল।
1: শুভ সকাল,
2: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন।
1: জি, শাহবাজপুর থেকে। জি বলেন।
0: ইসলামউদ্দিন না?
1: হ্যাঁ
2: জি
0: বলুন বলুন
1: বলেন।
2: আপু আমাকে শোনাবেন, আমাকে শোনাবেন
1: কোন ছায়াছবি থেকে?
0: স্বপ্নের বাসর ছবির গান আপনাকে আজকে আমরা শুনিয়ে দেবো, কিন্তু আপনি একটু কষ্ট করে অন্য আর একটা ছবির নাম বলুন। আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে। অনেক সুন্দর একটি গান, তাই না?
1: আসলে অনেক সুন্দর, পুরনো হলেও এখনো নতুনের মতনই সুন্দর, তাই না?
0: অবশ্যই তাই। পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: জি আদাব,
3: আমি রূপসা ডুবার থেকে বলছি, খুলনা।
0: রূপসা?
3: রূপসা ডুবাগ্রাম।
1: ডুবাগ্রাম, জি। নামটি বলেন
3: আপনার,
1: আপনার নামটি বলেন বন্ধু,
0: নামটা আগে বলুন।
3: নলিনী বাপ্পি।
1: বাপ্পি,
3: বাপ্পি, বাপ্পি।
0: আচ্ছা, রূপসা থেকে বাপ্পি, তাই তো? আচ্ছা, অনুরোধের কথাটি জানাবেন। আচ্ছা ঠিক আছে, ভাঙা গড়া ছবির একটি গান আপনি শুনতে চেয়েছিলেন আগে, এখনো শোনানো হয়নি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি অপেক্ষা করুন, আমরা অবশ্যই শোনাবো আপনার পছন্দের গান।
1: হ্যালো,
4: দিদি আব্দুর রহমান।
1: জি, অনেক সংক্ষেপে সুন্দরভাবেই বলেছেন বন্ধু, ধন্যবাদ আপনাকে। এভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনার, আমরা চেষ্টা করবো আপনার অনুরোধটি প্রচার করার। হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম।
4: ভালো আছেন দিদিরা সবাই?
0: জি জি ভালো, বলুন।
4: কথা বলছি মিলন কুমার মন্ডল, উত্তরপাট্টা পাংশা থেকে।
0: মিলন কুমার মন্ডল, হ্যাঁ
4: মিলন কুমার মন্ডল, উত্তরপাট্টা পাংশা।
0: বলুন।
4: পছন্দের পছন্দের ছবি হুমকির মুখে।
1: হুমকির মুখে,
4: হ্যাঁ। শিল্পী আসিব ও বেবি নাজনীন। আর গানের কথা, ঝিরি ঝিরি বৃষ্টিতে উঠেছে কাপন।
0: আচ্ছা
1: ঠিক আছে, হুমকির মুখে বন্ধু ছায়াছবির গান শুনতে চেয়েছেন।
0: এখন অবশ্যই ঝিরি ঝিরি বৃষ্টি হওয়ার সিজন, কেননা এখনো চলছে শ্রাবণ, শ্রাবণ ধারা যেকোনো মুহূর্তে আমাদেরকে ভিজিয়ে দিতে পারে। তো ঝিরি ঝিরি বৃষ্টিতে যেন ঠান্ডা না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ছাতাটা ব্যবহার করতে হবে অথবা বর্ষাতে নিয়ে বের হতে হবে, একদম ভুল করা যাবে না কিন্তু এ ব্যাপারে।
1: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: কথা বলছি সুময়ের
1: সাথে, বাগমারা শিবগঞ্জের
4: বগুড়া থেকে।
1: জি
4: জি, আপনারা কেমন আছেন সবাই?
1: জি আমরা সবাই ভালো আছি।
4: আমাকে গান শুনাবেন চাচু ছবি থেকে।
1: হ্যাঁ,
4: ওই মঙ্গল গ্রহে নির্বাধবো তোমাকে নিয়ে।
1: আচ্ছা ঠিক আছে,
0: গ্রহে নির্বাধবো তোমায় নিয়ে।
1: আসলে ভালোবাসলে কিন্তু মানুষ অনেক কিছুই ভাবে, তাই না? মঙ্গল গ্রহে
0: আসলে স্বর্গ নরক সব নিজের মনে কাছেই সবকিছু বসবাস করে। আপনি যদি মনে করেন যে আপনি মঙ্গল গ্রহে বাস করছেন তাহলে সেটাই সত্যি, যদি চাঁদে মনে করেন তো চাঁদই আপনার কাছে রয়েছে, এমনটাই, তাই না? তো এবারে কে আছেন তার সাথে কথা বলে নি। হ্যালো, হ্যালো,
5: শুভ সকাল।
0: জি শুভ সকাল।
5: আপু কথা বলছিলাম দীপঙ্কর
0: নন্দন প্রতাপ। হ্যাঁ দীপঙ্কর দা বলুন।
5: আপু অনেক কষ্ট করে রেখে শুনতেছি, বৃষ্টি মুড়ি।
0: হ্যাঁ হ্যাঁ
5: শুনতেছি আপনাদের।
0: আচ্ছা আচ্ছা বলুন, কি গান
5: শোনাবেন? স্বপ্নের পৃথিবী ছায়াছবি থেকে, বৃষ্টি রে বৃষ্টি আয়না জোরে ফিরে।
0: আরো আরো জোরে, আরো জোরে
1: বন্ধু। আপনি থাকেন আমাদের সাথে, আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনাতে, যদিও বৃষ্টি এমনিতেই আছে, শ্রাবণ ধারা মানেই বৃষ্টি, আর আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পছন্দের গান শোনানোর জন্য সাথে থাকবেন পুরোটা আয়োজন জুড়ে। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
6: আচ্ছা
1: ঠিক আছে, কি দিয়া মন কারিলা?
0: ভালোবাসা দিয়ে।
1: আচ্ছা,
0: আর গান শুনিয়ে?
1: হ্যাঁ, এভাবেই মন কেড়ে যেতে চাই আমরা। পুরোটা আয়োজন জুড়ে থাকলে আপনারা আপনাদের পছন্দের গান

0: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি শেখ জাল মাহমুদ এবং সাথে এম বিল্লাল শেখ ও মিসকিন আলী শেখ।
0: আমি কিছু বোঝাই যায়নি ভাই, আপনি কিভাবে কি বললেন?
2: আপনার নামটা বলেন আরেকটি বার।
1: আচ্ছা,
2: বেলাল মাহমুদ, আমরা শুনতে পেয়েছি আপনার নামটি। এবার
0: ফোন করেছেন কোথা থেকে?
2: আচ্ছা, চুয়াডাঙ্গার। বন্ধু বন্ধুর সাথে অনেক বন্ধু আছে বোঝা যাচ্ছে। যাই হোক, আপনার অনুরোধটি বলেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি অপেক্ষায় থাকেন, আপনি কার জন্য অপেক্ষায় থাকবেন আসলে এটা তো আমরা বলতে পারছি না। তবে আপনি যে গানটি শুনতে চেয়েছেন আমরা বুঝে নিয়েছি, আমরা চেষ্টা
0: করব। আমার কি দায় পড়েছে?
2: আমাদের অনেক দায় আছে বন্ধুদের গান শোনানোর, তো আমরা অনুরোধ করব বন্ধুরা, আপনারা যদি না গিয়ে আপনাদের অনুরোধটা সুন্দর করে বলেন, আরেকটা বন্ধু সুযোগ পাবে,
0: সুযোগ পায় এবং আপনার পুরো কথাটা কিন্তু আমরা শুনতে পারি, তাই না? আর আপনারা যদি গান গেয়েই থাকেন তাহলে অনুষ্ঠান শোনার দরকার কি? আপনারা নিজেরাই গান গিয়ে আপনাদের আশেপাশে যেসব বন্ধু আছে,
2: আমাদের অনেক বন্ধু আছে, অনেক ভালো ভালো গান করে,
0: আমরা হয়তো বঞ্চিত হই। অনুষ্ঠান যদি থাকে শ্রোতাদের জন্য এমন আয়োজন, আমরা অবশ্যই সে বন্ধুদের গান শুনব।
2: যদি আমাদের সময়টা কিন্তু সীমাবদ্ধ, আমাদের কিন্তু গান শোনার সুযোগ নেই, কারণ এক বন্ধু যদি গান গেয়ে শোনায় আরেক বন্ধু কিন্তু সুযোগটা পাবে না তার অনুরোধটি রাখা।
0: অবশ্যই
2: তো নিয়ে নেবো। এবার ফোন কলটি কে আছেন? হ্যালো,
1: আসসালামু
2: আলাইকুম। ওয়ালাইকুম
0: আসসালাম বুলবুল ভাই,
1: ভালো আছেন?
2: জি আমরা ভালো আছি বন্ধু।
1: আমি বুলবুল আহমেদ, কালীপাড়া থানাতে যাবো।
2: জি,
1: আসলে নাম প্রেম সংঘাত।
0: আমরাও খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করবো, তাই না? মাথায় পাগড়ি পরে এত কষ্ট করে আসবে
2: বন্ধু, আয়োজনের ব্যাপার তো থাকবেই।
0: ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবারে কে আছেন? হ্যালো,
3: নমস্কার।
0: জি আদাব, খোকন দা বলুন।
3: খোকন চন্দ্র দিগলাট দিদি।
0: হ্যাঁ বলুন।
3: এই আমাদের মাঠের ভিতর তো ধরেন কুস্তা কাছে পানির ভিতরে, ঠিক আছে, জলের ভিতরে আসতেছি মেলা লোক, সবাই মিলে শুনে দেবেন স্বপ্নের পৃথিবী।
2: আমরা
0: শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবারও গানের কাছে। কে রয়েছেন আমাদের আজকের শেষ বন্ধু?
4: নমস্কার।
0: জি জ্ঞানেন্দ্র দা বলুন।
4: জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে, মহেশপুর বেনাইলো মিশ্রি দিদির নাম বলার জন্য আপনাকে ধন্যবাদ মিশ্রি দিদি।
0: আপনি
4: ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো দাদা,
4: ভালো থাকুন, দোয়া করি। যাই হোক, ছায়াছবির নাম হইল গলি থেকে রাজপথ।
2: গলি থেকে রাজপথ,
4: গলি থেকে রাজপথ, ওই ছবি থেকে একটি গান শোনাবেন আর আপনারা ভালো থাকুন দিদি।
2: অসংখ্য ধন্যবাদ।
0: আজ কথা আর নয়, আমরা এবার গানের কাছে ফিরে যাচ্ছি। কথা দিলাম আবার ফিরবো আপনাদের কাছে, আজকে নয় আগামী আয়োজনে।
2: হ্যাঁ, এবার কথা দিলাম ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে আমরা শুনবো মশিউর চৌগাছা, যশোরের বন্ধুর অনুরোধে গানটি।
0: চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, তারপরও ভালোবাসা চাইতে তো দোষ নেই, তাই না?
1: এবার আমরা গানটি শুনব স্বপ্নের বাসর ছায়াছবি থেকে। আর এই গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন বুলবুল আহমেদ, কাজীপাড়া ভেড়া মারার বন্ধু।
0: আর এছাড়াও আজকে শুরুতেই কিন্তু মোহাম্মদ ইসলামউদ্দিন, শাহবাজ প্রসাদ কুপার বন্ধু, আপনি শুনতে চেয়েছিলেন এই স্বপ্নের বাসর ছায়াছবি থেকে। তো আপনাদের পছন্দের গানটি এই মুহূর্তে শোনাবো,
1: কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয় শ্রোতি, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে রূপালী আয়োজনে, আর শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে বউ শাশুড়ির যুদ্ধ, এই ছবির গান রয়েছে আপনাদের জন্য। শুনতে চেয়ে জ্ঞানেন্দ্র পাল আপনি ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছেন, শিল্পী কনক চাপা এবং এন্ড্রু কিশোর।

0: এবারে গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন লক্ষ্মী, পাংশা রাজবাড়ির বন্ধু। বন্ধু শুনতে চেয়েছেন বাবা কেন চাকর।
1: এই ছবির গান যদিও কথাটা সুন্দর নয়, আমাদের কারোরই কাম্যও নয়, তো যাই হোক এই ছবির গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন যে আমার মতো সুখী নয় তো কারো জীবন। খালেদ হাসান মিলুর কণ্ঠে চলুন এই সুন্দর গানটি শুনে আসি।

অনুষ্ঠানের সব শেষে শোনাবো রুনা লালা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে মিলন হবে কতদিনে এই ছবির গান। যে গানটি শুনতেছে ফকির মোস্তফা কামাল পাশা, আপনি ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনী সভা আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম রুবনা হাসনা ফারুক পিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে আবারও কথা হবে দ্বিতীয় অধিবেশনে ঠিক বেলা 11:59 মিনিটে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন, সে প্রত্যাশায় শুভ সকাল।

তার প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে আবারও কথা হবে দ্বিতীয় অধিবেশনে ঠিক বেলা 11:59 মিনিটে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন, সে প্রত্যাশায় শুভ সকাল।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে এই মুহূর্তে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। প্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শিমি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে, আয়শা আক্তারকে গাইবান্ধার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জে ডি এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। তৈরি পোশাক খাতের উপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারের অন্যতম সফল উদ্যোগ এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্প হাতে নিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় 2017 সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং, এই খাতের উৎপাদন বৃদ্ধি, এগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নতুন রপ্তানি বাজারে প্রবেশের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর ফলে প্রায় 1,80,000 নতুন ও শোভন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চলতি 2026-27 অর্থবছরে জুলাইয়ের প্রথম 28 দিনে দেশে 262 কোটি 10 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় 19.8% বেশি। 2025 সালের 1 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত এদেশে রেমিটেন্স এসেছিল 218 কোটি 70 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী 28 জুলাই একদিনেই প্রবাসীরা দেশে 9 কোটি 70 লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সংবাদ মাধ্যম এক্সিওস একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যে ইরানে বিমান হামলা শুরু করেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ইরাকের 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলায় অন্তত 20 জন ইরাকি যোদ্ধা নিহত এবং 32 জন আহত হন। সর্বশেষ এই হামলার পর আঞ্চলিক যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে 75 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় 8 জন লোক নিখোঁজ রয়েছে। গতকাল দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বন্যায় শিবসাগর জেলায় সর্বোচ্চ 37 জনের প্রাণহানি ঘটেছে। এরপর চারাইদেও জেলায় 20 জন ও জোরহাট জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপের রেথিমোনো অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে আটকে পড়ে 2 জন অগ্নি নির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া গ্রিসের অন্যান্য এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গ্রিসের একাধিক গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খেলার খবর নতুন করে, দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। সবশেষ আবহাওয়া, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সম্পূর্ণরূপে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। পরিবেশ সুরক্ষা বিষয়ক জীবন্তিকা বেলা 2:50, বিকেল 3:05 রয়েছে কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। দেশের গান শুনতে পাবেন সন্ধ্যে 6:40। আধুনিক গান আব্দুল করিম খানের কণ্ঠে দুপুর 12:30 এবং ননী গোপাল শীলের কণ্ঠে বেলা 2:40। বিকেল 4:05 ছায়াছবির গান। নজরুলসঙ্গীত সুবীর কুমার বসুর কণ্ঠে বেলা 2:30। রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন ফাইজা হোসেন অন্বেষার কণ্ঠে দুপুর 12:20। বিকেল 3:30 পাঁচ মিশালি গান। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া শুনতে 6:10 এবং নাজরিন জুয়েলের কণ্ঠে পল্লীগীতি শুনতে পাবেন দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে। কেসিসির পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার কাজ আরও সহজ হবে। তিনি গতকাল মহানগরীর সিএসএস আভা সেন্টারে ক্লাইমেট স্মার্ট সার্কুলার ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যান অ্যান্ড কম্পোস্ট প্রিপারেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। জলবায়ু সহনশীল ও পরিচ্ছন্ন নগর গঠনে তিনি নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এ প্রশিক্ষণে জলবায়ু স্মার্ট সার্কুলার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের ধরন ও ব্যবস্থাপনা, বর্জ্য শনাক্তকরণ ও পৃথকীকরণ, কম্পোস্টিং প্রক্রিয়া, ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যান প্রণয়ন, মার্কেটিং ও মূল্যায়ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়। এছাড়া কম্পোস্ট চেম্বার প্রস্তুতি, স্তরবিন্যাস, গুণগত মান নির্ণয়ন, কম্পোস্ট সংগ্রহ ও প্যাকেজিং বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন এবং সার্কুলার অর্থনীতি বাস্তবায়নে প্রশিক্ষণার্থীদের সমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে খুলনা মহানগরীর পরিবেশ বান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান সহ কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সুপারভাইজার, 21 ও 22 নং ওয়ার্ডের সচিব, ওয়ার্ড রেজিস্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের প্রতিনিধি, আজীবন সদস্য, যুব স্বেচ্ছাসেবক ও প্রকল্প কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্লাইমেট রেজিলিয়েন্ট কিন সিটিস প্রকল্পের আওতায় 2 দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মহানগরীর দিলখোলা রোড, পিটিআই মোড় ও আহসান আহমেদ রোড সহ মিস্ত্রিপাড়া বাজার ও সংলগ্ন এলাকার মশক নিধন কার্যক্রম সহ পরিষ্কার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও কেসিসির সাবেক কাউন্সিলর মোহাম্মদ শমশের আলী মিঠু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরার পৌরসভার 2টি ক্লিনিকে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে 80,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন। এদিকে অপর একটি আদালত গতকাল খুলনার ডুমুরিয়ার একটি ফার্মাসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 15,500 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি এ আদালত পরিচালনা করেন। খুলনার পাইকগাছা উপজেলায় আমড়ার বাম্পার ফলন হয়েছে। আমড়ার তৈরি চাটনি খুবই মুখরোচক, সুস্বাদু ফল আমড়া ছোট বড় সকলের কাছে প্রিয়, পুষ্টিকর ফল আমড়ার চাহিদা দিন দিন বাড়ছে। এবিসি, ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ সহ প্রভৃতি প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ ফল আমড়া আমরা কাঁচা ও রান্না করে খাওয়া যায়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আমড়ার বাম্পার ফলন হয়েছে। মৌসুমে উপজেলায় 5 হেক্টর জমিতে আমড়া গাছের বাগান আছে। এ বাগান থেকে 75 মেট্রিক টন আমড়া উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, রারুলি, হরিঢালি ও কপিলমুনিতে বেশি আমড়ার চাষ হয়। এলাকায় দেশি জাত ও হাইব্রিড জাতের আমড়ার চাষ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি আমড়া 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। খেলার খবর, ফুটবল। খুলনা দিঘলিয়ার ইখরি কাটেঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় গাজীরহাট ইউনিয়ন ২-১ গোলে বারাসাত ইউনিয়নকে পরাজিত করে। এদিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ৮ দলীয় জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সদর উপজেলা দল ৩-১ গোলে কুমারখালী উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এদিকে যশোর সদর উপজেলা চূড়ামণি কাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে লায়ন্স একাদশ ৪-১ গোলে টাইগার একাদশকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দর সহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশের গান শাম্মী আক্তার এবং মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশের গানটি শুনলেন শাম্মী আক্তার এবং মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি রবীন্দ্রসঙ্গীত ফাইজা হোসেন অন্নিশার কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফয়েজা হোসেন অন্বেষার কণ্ঠে।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস

0: কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি আধুনিক গান আব্দুল করিম খানের কণ্ঠে। প্রথম গানে কথা লিখেছেন মোহাম্মদ আমিরুল ইসলাম এবং এরপর শুনবেন মোহাম্মদ মতিউর রহমান খানের লেখা গান।

দুখানি আধুনিক গান শুনলেন আব্দুল করিম খানের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আয়োজন মেলায় এবারে রয়েছে পল্লী গান, শিল্পী নাজভিন জুয়েল।

দুখানি পল্লী গান শুনলেন নাজবিন জুয়েলের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতে রাসুল।

নাতি রাসুল শুনলেন, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

أشهد أن لا إله إلا الله.

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আলহাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এ অনুষ্ঠানে আজ রয়েছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ রাকিবুল হাসান। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শিল্পী সিংহ। বন্ধুরা, আপনারা ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবুও নতুন বন্ধুদের জন্য ফোন নম্বরটি আরেকবার বলে দিচ্ছি, 01974121970। এই নাম্বারটিতে ফোন করে আমাদের সাথে থাকুন। আমরা চলে যাচ্ছি সরাসরি গানে। প্রথমেই রয়েছে বিশ্বপ্রেমিক ছায়াছবি থেকে গান, শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও রুনা লায়লার কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন জাহাঙ্গীর আরাফুর ডুমুরিয়া থেকে।

আজ গায়ে হলুদ না বন্ধুরা, কারো সত্যিকারের গায়ে হলুদ নয়, এটি একটি ছায়াছবির নাম। আপনারা শুনতে চেয়েছেন এন্ড্রুকিশোর ও আগুনের কণ্ঠে, অনুরোধ জানিয়েছেন পলাশ সরকার, কাঞ্চননগর ডুমুরিয়া থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘরবাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রাবণ মেঘ যেন সকল বাড়ি পথে ঢেলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবারে শুনবেন শ্রাবণ মেঘের দিন ছায়াছবি থেকে বাড়ি সিদ্দিকীর কণ্ঠে পুবালি বাতাসে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন সুনীল মোল্লারহাট বাগেরহাট থেকে। বন্ধুরা, এই গানটির পরে আমরা ধীরে ধীরে ফোনে চলে যাব 0197412190 এই নাম্বারটিতে ফোন দিয়ে আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন।

এবারে রায় বিনোদিনীর ছবির গান শুনবেন শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন জ্ঞানেন্দ্র পাল মহেশপুর ঝিনাইদহ থেকে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা সকলকে। মানবপাচার একটি গুরুতর অপরাধ যা মানুষের স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। চাকরি, উন্নত জীবন বা বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র প্রতিনিয়ত মানুষকে ফাঁদে ফেলছে। তবে সচেতনতা, নিরাপদ অভিবাসন এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে এই অপরাধ প্রতিরোধ করা সম্ভব। আজ 30 জুলাই, আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস। জনসচেতনতা বৃদ্ধি করতে দিবসটি উপলক্ষে আমাদের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক আয়োজন, প্রতারণার ফাঁদ থেকে সুরক্ষার পথে। অনুষ্ঠানটিতে আপনাদের স্বাগত। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল বাস্তবায়িত আশ্বাস মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষের জন্য প্রকল্পের আওতায়। প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে রূপান্তর সাতক্ষীরা, খুলনা, যশোর ও ঝিনাইদহ জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে।
1: এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি আখতারুন্নেসা নিশা
0: এবং আমি কিশোর বাড়ুই। মানব পাচারের অন্যতম প্রধান কারণ হল নিরাপদ অভিবাসন সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাব এবং দ্রুত আর্থিক উন্নতির আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। প্রতিবছর অসংখ্য মানুষ বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন। তাদের অনেকেই বৈধ ও নিরাপদ উপায়ে গন্তব্যে পৌঁছালেও কেউ কেউ দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে মানব পাচার, শ্রম শোষণ ও নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হন। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ খালেদুর রহমান, সহকারী পরিচালক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড খুলনা।
2: আমরা প্রবাসীদের নিয়ে কাজ করতে যেয়ে সাধারণত বেশ কিছু সমস্যা অবলোকন করি। এর ভিতরে অন্যতম হচ্ছে পাচারের শিকার হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার গৃহকর্মী নির্যাতনের একটা সমস্যা আমরা সবসময় দেখে থাকি। তৃতীয়ত যারা বৈধভাবে যাচ্ছেন তারপরেও দেখা যাচ্ছে যে আপনার এজেন্সিগুলোর কথা অনুযায়ী তারা কাজ পাচ্ছেন না, এ কারণে তারা সাধারণত 6 মাসের ভিতরে ফেরত চলে আসছেন। এগুলো সাধারণত বড় দাগে সমস্যাগুলো। আর এখানে প্রবাসীদের সমস্ত বিপদাপদ বিষয়ে আমরা দেখে থাকি সাধারণত। তো দেশের বাইরে যারা পাচারের শিকার হচ্ছেন, এনারা, এনাদের পরিবার যদি আমাদের অফিসে এসে অভিযোগ করেন, তাহলে আমরা ওনাদেরকে অ্যাপ্লিকেশনটা নিই এবং নিয়ে এটা সরাসরি এম্বাসিতে ফরওয়ার্ড করি। দেন এম্বাসির পক্ষ থেকে ওনাদেরকে খুঁজে বের করা হয় এবং পরবর্তীতে দেশে ফেরত পাঠানো হয়। এবং এই দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যদি কোনোভাবে আর্থিকভাবে সহায়তার প্রয়োজন হয় তাহলে সেটা এম্বাসি করে থাকে এবং ফ্রিভাবে ওনাদেরকে দেশে ফেরত পাঠায়। এটা হচ্ছে পাচারের শিকার। দ্বিতীয়ত হচ্ছে যারা কাজ না পাচ্ছে বা কাজ না পাওয়া কিংবা অবৈধভাবে আছেন, তারা যদি কোনোভাবে অ্যারেস্ট হন, তার পরিবার যদি আমার এখানে সাধারণত অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে ওনারা যদি জেলে থাকেন তাহলে আইনি সহায়তার ব্যবস্থাটা আমরা করে থাকি ওনাদেরকে, এম্বাসির মাধ্যমেই করি। তৃতীয়ত দেশে অসুস্থ ব্যক্তি ফেরত আনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি ওয়েজার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে, এবং আমার এখানে একটা প্রজেক্ট চলে বিশ্বব্যাংকের অধীনে রেইস প্রকল্প, দুইটার মাধ্যমে প্রবাস ফেরতদেরকে আমরা সহায়তা করে থাকি সাধারণত। ওয়েজার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে যারা 6 মাসের ভিতরে মানে লিগালি দেশের বাইরে গেছিলেন, কাজ না পাওয়ার কারণে 6 মাসের ভিতরে দেশে ফেরত আসছেন, এমন ব্যক্তিরা বিমার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এই বিমার জন্য অ্যাপ্লিকেশন করলে ওনারা এককালীন 50,000 টাকা পেয়ে থাকেন। দেন হচ্ছে আপনার রেইস প্রকল্পের অধীনে যে সেবাগুলো আমরা দিয়ে থাকি, ওনারা দেশে আসার পরে আমরা যাচাই বাছাই করি যে ওনাদেরকে বিএমইটি আছে কিনা। তো বিএমইটি যদি থাকে আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিই, নিলে উনি রেজিস্ট্রেশন করিয়ে দিলে 13,500 টাকা পেয়ে থাকেন উনি। এখন কেউ যদি মানে মৃতভাবে দেশে ফেরত আসেন তাহলে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে উনি এয়ারপোর্টে 35,000 টাকার একটা চেক পেয়ে থাকেন। পাশাপাশি উনি যদি 1 জানুয়ারি 2023 সালের পরে দেশের বাইরে যান তাহলে উনি আরও 10 লক্ষ টাকা পেয়ে থাকেন জীবন বিমার পক্ষ থেকে, যে টাকার প্রসেসটাও ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডই করে থাকে। যখন দেশের বাইরে উনি যাওয়ার প্রসেসটা করতেছে তার আগে ওনার চোখ কান খোলা রাখতে হবে, মানে সবচেয়ে বড় কথা সচেতনতা, এটার বিকল্প কোনো কিছু নাই। সবচেয়ে বড় কথা আপনি যদি সচেতন না থাকেন তাহলে আপনি প্রতারিত হবেন।
1: প্রিয় শ্রোতা, মানব পাচার বর্তমানে একটি সংগঠিত অপরাধ হিসেবে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাচারকারীরা এখন আর শুধু সীমান্ত পথে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া চাকরির বিজ্ঞাপন, বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন এবং পরিচিত জনের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের ফাঁদে ফেলছে। মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব

0: গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানব পাচারের বর্তমান পরিস্থিতি এবং প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সম্পর্কে বলছেন মোহাম্মদ খায়রুল আনাম, বিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, বি সার্কেল, খুলনা জেলা পুলিশ।
1: মানব পাচারকারী যারা আছেন, এই অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট, তারা এই কার্যক্রমটাকে খুব সুগঠিত কয়েকটি স্টেজে ভাগ করে এই কাজটা তারা করে থাকে। প্রথমে তারা এই টার্গেটটা সিলেক্ট করে। এই টার্গেট সিলেকশনের মধ্যে তাদের বেশি চয়েস থাকে সাধারণত নারীরা, যারা অসহায়, বিশেষত বিধবা, অল্প বয়সী বিধবা, স্বামী পরিত্যক্তা বা সিঙ্গেল মাদার যারা আছে, এ ধরনের ভালনারেবল ফিমেল যেই জনগোষ্ঠী আছে তাদেরকে তারা টার্গেট করে। তারা টার্গেট করে শিক্ষিত বেকার যুবকদেরকে, তারা টার্গেট করে বিভিন্নভাবে যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল জীবনযাপন করছে, এরকম ব্যক্তিদেরকে তারা টার্গেট করে। এই টার্গেট করাটা হচ্ছে ফার্স্ট স্টেপ তাদের। সেকেন্ড স্টেপটা হচ্ছে যে ইনফরমেশন কালেকশন। তাদের এই যে টার্গেট যে ক্যাটাগরি আছে, এগুলোর মধ্যে যখন তারা কোনো একজন সুযোগ্য টার্গেট তারা পেয়ে যায়, তখন তারা তার বিষয়ে ইনফরমেশন কালেকশনটা শুরু করে যে তার আসলে নিডটা কি, যার যেটা নিড সেই অনুযায়ী তার জন্য তারা কৌশল অবলম্বন করে। তো এরপরে যেটা স্টেজ, সেটা হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিং। তার ওই নিডটাকে ফুলফিল করার জন্য কিছু ফেক কমিটমেন্ট তারা হচ্ছে উপস্থাপন করে। এই জায়গাটাতে এসে সে টার্গেটের কাছ থেকে টাকা নেওয়া বা তাকে বর্ডার ক্রস করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই যে কার্যক্রমটা, সেটা তখন সে শুরু করে। বাংলাদেশে আপনি জানেন যে আমাদের এখানে প্রচুর বেকার, শিক্ষিত বেকার জনগোষ্ঠী রয়েছে, তারা মানব পাচারকারী চক্রের একটি ভালো টার্গেট। কেউ যদি নোটিস করে যে তার আশেপাশে কেউ মানব পাচারের প্রক্রিয়া চলমান রেখেছে, তাহলে তারা যেটা করতে পারে, এই তথ্যটা আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে বাংলাদেশ পুলিশ কে তারা এটা দিতে পারে। এটা আমাদের এখানে একটা হটলাইন নাম্বার আছে, 999। এই 999-এ কল করলে সেখানে পুলিশের সারা বাংলাদেশ থেকে তথ্য নেওয়া হয় এবং সেই তথ্যগুলো যথাযথভাবে যেখানে দিলে এই তথ্যটা সঠিক বাস্তবায়ন হবে সেখানে এটা পৌঁছানো হয়। সন্দেহজনক কোনো কিছু যদি এলাকাবাসী দেখেন, তাহলে এটা তারা 999-এ কল করতে পারেন। আপনার কোনো অপরিচিত ব্যক্তি যখন আপনার কাছে খুব লোভনীয় কোনো প্রস্তাব নিয়ে আসছে, সেটা চাকরি হোক, সেটা বিদেশে পাঠানোর প্রলোভন হোক, যেটাই নিয়ে আসে, প্রথমত বিষয় হচ্ছে আপনাকে সচেতন হতে হবে।
2: মানব পাচার প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানব পাচারের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সবচেয়ে কাছাকাছি অবস্থান করেন পরিবারের সদস্য, প্রতিবেশী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, যুবসমাজ এবং কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবীরা। সিটিআইপি অ্যাক্টিভিস্টরা কীভাবে মানব পাচারে সাধারণ জনগণকে সচেতন করেছেন, কাজ করতে গিয়ে তাদের অভিজ্ঞতা কেমন, তা জানিয়েছেন মাঠ পর্যায়ে কাজের সাথে যুক্ত অ্যাক্টিভিস্ট তন্দ্রা দাস।
3: প্রথমত আমরা ভলেন্টিয়ার হিসাবে কাজ করি। আমাদের কাজ তিনটা ধাপে, অ্যাওয়ারনেস, অ্যাডভোকেসি এবং প্রিভেনশন। অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা, এটা আমরা করে থাকি বিভিন্ন এলাকা ভিত্তিক বা স্কুল ভিজিটের মাধ্যমে বা হচ্ছে চায়ের দোকানে, মানে পথে যেগুলো করা হয়। তারপরে হচ্ছে আমাদের এটা করা হয় উঠান বৈঠকের মাধ্যমে, তারপর বিভিন্ন মিটিংয়ে, সেমিনারে এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। তারপর যে পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে, আত্মীয় স্বজনের সাথে আমরা সচেতনতামূলক কিছু কথা বলি মানব পাচার সম্পর্কে, এইভাবে আমরা সচেতনতা বৃদ্ধি করি। এরপরে যেটা আছে অ্যাডভোকেসি, এটা আমরা করে থাকি জেলা পর্যায়ে যারা আছে তাদের সাথে আমরা অধিপরামর্শগুলো করে থাকি। তারপরে যেটা আছে প্রিভেনশন, সুরক্ষা, এটা আমরা করে থাকি বিদেশ ফেরত যারা আছে তাদেরকে প্রথমত আমরা সুরক্ষা দিয়ে থাকি তারা আসার পরে। তা যেমন তাদের প্রথম সুরক্ষা যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে তাদের স্বাস্থ্য সম্পর্কে, কারণ তারা তো বিদেশ থেকে অনেক নির্যাতনের শিকার হয়ে ফিরে আসে। সেক্ষেত্রে প্রথমত আমরা তাদের স্বাস্থ্যের দিকটা বিবেচনা করি। তাদের সুরক্ষা দেওয়ার পরে আমরা তাদেরকে রেফার করে দিই, যেমন কারিতাস, ব্রাক, এরকম বিভিন্ন জায়গায় তাদেরকে রেফার করে দিই, বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করি, করার পরে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। কাজ করতে যেয়ে যেটা দেখেছি, ওরা মানব পাচার কি এটাই বোঝে না। তাদের যে আত্মীয় আছে তাদের মাধ্যমেই তারা হচ্ছে বেশি বিদেশে যায়, কারণ ওদের বিশ্বাসের জায়গাটা দৃঢ় থাকে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, এই জন্য কোনো মানুষকে বিশ্বাস করার আগে একবার না দুইবার না শতবার ভাবা উচিত।
0: বন্ধুরা, মানব পাচার সম্পর্কে আমরা প্রায়ই পরিসংখ্যান, আইন এবং প্রতিরোধমূলক উদ্যোগের কথা শুনি, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে থাকে একজন মানুষের গল্প, একটি পরিবারের স্বপ্ন, সংগ্রাম এবং কখনো কখনো বেদনার অভিজ্ঞতা। উন্নত জীবনের আশায় কিংবা পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনের প্রত্যাশায় অনেক মানুষ প্রতারণার ফাঁদে পা দিয়ে মানব পাচারের শিকার হন। তাদের অনেকেই শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের মধ্য দিয়ে কঠিন সময় অতিক্রম করেন। তবে যথাসময়ে সহায়তা ও সমর্থন পেলে অনেক ভুক্তভোগী আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হন। মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা একজন সাহসী নারী তার জীবনের সেই দুর্বিষহ সময় এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে বলেন,
4: বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আমার বাড়িতে আমার আম্মা কাজ করতো ঘাটে দিনমজুর। আমার আম্মা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। এর কারণে আমি চিন্তা ভাবনা নিয়েছি যে যদি বিদেশে যেয়ে একটু বেশি টাকা ইনকাম করতে পারবো বা ফ্যামিলি ভালো রাখতে পারবো, মার চিকিৎসাটা ভালো করে করতে পারবো, এর জন্য আমার বিদেশে যাওয়া। আমি গেছিলাম দালালের মাধ্যমে, তা উনি বলছে যে আমিও যাবো। তা আমরা তিনজন একসাথে ওই কাগজপত্র করলাম, ঠিক আছে। করার পরে ওনার মাধ্যমে আর কি আমি দালাল ধরিয়ে গেছি 1.5 লাখ টাকা ভাঙি। এখান থেকে বলছিল আপনার বাসা বাড়ি কাজ দিবি, ঠিক আছে। তা তো বাসা বাড়ির কাজ দেয় নাই, যে পতিতালায় বিক্রি করে দিছে। নির্যাতন তো করছিল, যেরকম ধরেন ওরা মারধর করতো। মানে প্রথম যেদিন করে গেছি, আমরা প্রথম গেলে তো রেস্ট নিতে দেয় একদিন, যে জানিং করে আসছি তো রেস্টে ছিলাম। পরে হয়েছে ওরা আমাদের আমাকে কাজে নিয়ে গেছে, তো আমি কাজে ওই কাজে আর আসিনি, আমি তো আসি বাসা বাড়ির কাজে। পরে আমি ওখান থেকে ওদের সাথে চিল্লাপাল্লা করলাম, আমি চিল্লাপাল্লা করা তো ওরা আমাকে বাসায় নিয়ে গেল। মানে এরকম 5-7 দিনই আমি এরকমই করছি, তাহলে আমাকে দিয়ে তাদের লজ হচ্ছে, মানে বাসায় আই না, উনি মারধর করছে আমাকে। আমার এই পায়ে এখনো ক্ষতর চিহ্ন আছে। আমি হসপিটালে ভর্তি ছিলাম, হসপিটাল থেকে আবার আনছি, আনার পরে ও আবার ওই কাজে দিতে গেছে, আমি যাব না। ওখানে আবার রেট দেয়, প্রশাসনে রেট দেয়। তা রেট দিলে তখন ওই আসছে, পরে আমি কান্নাকাটি করতেছি, প্রশাসন আমাকে বাঁচাইছে ওখান থেকে। প্রশাসন বাঁচাইয়া এখন আমাকে বলতেছে তুমি কি বাংলাদেশে যাবো। আমি বলছি আমি বাংলা, আমি 1.5 লাখ টাকা ভাঙে আসছি, আমি তো ধান ধার ধরে করে আসছি, আমি গেলে তো আমাকে পাওনা দ্বারা ছাড়বে না। পরে আমি ওখান থেকে পুলিশের হেল্পে আমি অন্য জায়গায় কাজ ঠিক করে দেয় বাসা বাড়ির, ওখানে আমি কাজ করি। ওখান থেকে কাজ কাম ওখানে কয়েকদিন করছি, করার পর আমি মানে দেশে চলে আসছি, পুলিশের হেল্প নিয়ে আমি দেশে আসছি। আশ্বাস থেকে আমাকে কাউন্সিলিং সেবা দেয়, আমাকে 3 বার মানে আমার ঘরে কাউন্সিলিং দেওয়া হয় আমাকে। তারপর আর কি আমি মানসিক ট্রমা থেকে বাইরে যেতে পারছি। আমি তাদের ওখান থেকে মোবাইল সার্ভিসে প্রশিক্ষণ নিয়েছিলাম, মোবাইল সার্ভিসে প্রশিক্ষণ নিয়ে আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজও করছি। এখন আবার ব্র্যাক থেকে আমাকে 50,000 টাকা দিয়েছিল, এখন আমি কম্পিউটার চালাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমার একটা মেসেজ থাকবে, যে প্রবাসী যেই যাক না কেন, সব কিছু জেনে বুঝে তারপরে বিদেশে যাবে।
2: পাচার প্রতিরোধে নিরাপদ অভিবাসন, আইনগত সচেতনতা, কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ এবং ভুক্তভোগীদের পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবসে আমাদের অঙ্গীকার হোক প্রতারণার ফাঁদ নয়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের পথ বেছে নেওয়াই হবে আমাদের লক্ষ্য। বন্ধুরা, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, তাই নিতে হবে বিদায়। যাবার আগে মানব পাচার রুখব, মর্যাদাপূর্ণ জীবন গড়ব, এই প্রত্যয়ে শুভকামনা আবারও সকলের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সকলে। শুভ দুপুর।

0: এতক্ষণ শুনলেন মানব পাচার ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক স্পন্সর্ড অনুষ্ঠান প্রতারণার পথ থেকে সুরক্ষার পথে। তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল, বাংলাদেশ বেতার, খুলনা।
1: শ্রোতাবন্ধু, আপনারা শুনছিলেন বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আর প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে আমরা ফোনে যুক্ত হয়ে যাব 01974-1219-70 এই নম্বরে, এবং ফোন কল চলে এসেছে। প্রথমে কোন বন্ধু রয়েছেন?
0: হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রয়েছেন বন্ধু? আমরা সকলে ভালো, আশা করি এই শ্রাবণে আপনারাও ভালো। বলুন আপনার পছন্দের গানটি। নিশ্চয়ই সাথে থাকবেন। পরবর্তী বন্ধু কে রয়েছেন, আমরা তার কাছে যাই।
1: হ্যালো।
0: হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? জি, আমরা সবাই ভালো আছি।
2: আমি মোহাম্মদ লুৎফাজ্জাদ, বড়খোলা পাংখা থেকে বলছি আপু।
1: জি, অনুরোধ জানাবেন।
2: গান শোনাবেন, এই গানটা একটু শোনাবেন, আগে অনুরোধ করছি বুঝছেন। ছবির নাম অগ্নি সাক্ষী, শিল্পী হইলে কনক চাবা একবার বড় সাত জায়গায় তোমায় দেখি, এই গানটা প্লিজ আপু শোনাবেন।
1: ঠিক আছে শ্রোতা, আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই আপনাকে অগ্নিসাক্ষী ছবির গানটি শোনাবো, তার জন্য অবশ্যই সাথেই থাকবেন।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? শুভল দা, বলুন। ধন্যবাদ আপনার ছোট্ট সংক্ষিপ্ত অনুরোধের জন্য।
1: হ্যাঁ, আমরা কিন্তু সংক্ষিপ্ত এবং পরিচ্ছন্ন অনুরোধগুলো চাই যাতে অন্য শ্রোতারাও সুযোগ পায়। হ্যালো। জি জি, অনুরোধ জানাবেন। জি,
0: বহুশ্রুত একটি গান। এবারে দেখি আমাদের সাথে পরবর্তী বন্ধু কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে রয়েছেন?
3: আমি শামিম রেজা।
0: আচ্ছা,
3: ওশায়পুরা রামানাথ থেকে বলছি আপু।
0: অনুরোধ জানান।
3: আমাকে শোনাবেন প্রেমের অহংকার, এই ছায়াছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন, আর আপনারা বিশুদ্ধ শুদ্ধ পানির এক গ্লাস।
1: ধন্যবাদ শ্রোতা। হ্যাঁ, অবশ্যই পানির অপর নাম জীবন, এবং অবশ্যই পানিটি বিশুদ্ধ হতে হবে। হয়তো শ্রোতা আমাদেরকে এই মেসেজটি দিতে চেয়েছিল। ধন্যবাদ শ্রোতা, আমাদের সাথে সাথে আশা করব অন্য শ্রোতারাও শুনতে পেয়েছেন। হ্যালো। জি আদাব, কে বলেছেন? জি খোকন ভাই, অনুরোধ জানাবেন। ঠিক আছে শ্রোতা, সাথেই থাকবেন।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কি লেছেন? আমরা সকলে ভালো বন্ধু। অনুরোধের গানটি বলুন। আন্তরিক ধন্যবাদ, এমনি করে সাথে থাকবেন, আমাদের আয়োজনকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবারে আমাদের পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
4: নমস্কার।
0: জি, কে বলছেন?
4: আমি
0: ধন্যবাদ বন্ধু।
1: আমরা আর একটি ফোন কল নিয়ে আবারও গানের কাছে চলে যাব। কোন বন্ধু যুক্ত হলেন?
0: হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আচ্ছা বলুন।
1: বন্ধু চলে যাও না। হ্যাঁ বন্ধুরা, এই ফোন কলটির সাথে সাথেই এখনকার মতো শেষ হয়ে গেল আমাদের ফোন ইন পর্ব। যাদের সাথে কথা হলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের সাথে কথা হলো না তারা আশা করছি আবারও যখন আমরা ফোনে যুক্ত হব তখন আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। শ্রোতা বন্ধু, এবারে আপনাদেরকে শোনাবো আবে হায়াত ছবির গান রুনা লায়লার কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যায় ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে।
2: শ্রোতা বন্ধুরা, সময় হলো বেলা দুটোর বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছে কাজল রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখান্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রি ধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে, আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। মানব পাচারের শিকার ব্যক্তিদের অধিকার রক্ষা এবং এই অপরাধের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোই এই দিবস পালনের উদ্দেশ্য। জাতিসংঘ সাধারণ পরিষদ 2013 সালের 18 ডিসেম্বর একটি প্রস্তাব পাশের মাধ্যমে 30 জুলাইকে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটি উপলক্ষে আজ রাজধানী ঢাকায় ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম এন্ডিং হিউম্যান ট্রাফিকিং ফর ফোর্স ক্রিমিনালিটি শীর্ষক উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ দমন সনদ UNTOC এবং এর প্রোটোকলের সাথে সঙ্গতি রেখে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 প্রণয়ন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে অনলাইন প্রতারণার মাধ্যমে পাচার, প্রযুক্তি নির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডকে কঠোর আইনি শাস্তির আওতায় আনা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস বিষয়ক এক প্রকাশনায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস চেষ্টা করছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে দীর্ঘদিনের মামলা জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ADR এর উপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ তার মন্ত্রণালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের DBLA এর সাথে ব্লাস্ট ও ব্র্যাক এর পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও ADR এর ইতিবাচক ব্যবহার ফলে 2025 সালের তুলনায় 2026 সালের চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়েরের হার 62% বেশি হ্রাস পেয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ফিরে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একদিন বিরতির পর গতকাল ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জানায়, মার্কিন বাহিনীর ওপর গতকাল ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। এতে সামরিক কমান্ড সেন্টার সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডের বহু সংখ্যক লক্ষ্যবস্তুকে আঘাত আনা হয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যুদ্ধবিরতি সহ কূটনৈতিক আলোচনায় ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানান বলে সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন। ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবদমান পক্ষগুলো আলোচনায় ফিরতে ব্যর্থ হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে সতর্ক করে জাতিসংঘ। ইউক্রেন জুড়ে আজ রুশ বিমান বাহিনীর হামলায় কিয়েভে একজন সহ অন্তত 13 নিহত হয়েছে। রুশ বাহিনীর বিমান হামলা পশ্চিমাঞ্চলীয় লাভিভ নগরীতে ছড়িয়ে পড়লে এর আকাশসীমা নিরাপদ করতে জঙ্গি বিমান পাঠানোর জন্য পার্শ্ববর্তী পোল্যান্ডকে বাধ্য করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: শ্রোতাবন্ধু, বেলা ২টোর বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনে। আর আপনারা শুনছিলেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান। শ্রোতাবন্ধু, আবারও ফিরে নিয়ে যাব গানের কাছে, এবং গানের পরেই কিন্তু আরও একবার কথা বলবো আপনাদের সাথে 01974-121-970 এই নম্বরে। এবারে মোসাম্মদ বিউটি খাতুন, বাহাদুরপুর কুষ্টিয়ার বন্ধু, আপনার পছন্দে তুমি শুধু তুমি এই ছবির গান শুনবেন। যুগলে গিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

0: শ্রোতা বন্ধু, কথা বলবো আপনাদের সাথে 01974-121-970 এই নম্বরে।
1: হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন, কে বলছেন? তাই আমাদের আন্তরিক চেষ্টা থাকবে সকলকে সমান দৃষ্টিতে দেখার। তো এবারে আমরা পরবর্তী বন্ধুর কাছে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা সকলে ভালো। কে রয়েছেন বন্ধু?
0: দুঃখিত শ্রোতা, আমরা আপনার নাম বুঝতে পারিনি, আপনি আরেকবার একটু স্পষ্টভাবে বলবেন। শ্রোতা হয়তো বা নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা শ্রোতার কথা শুনতে পারছি না। শ্রোতা আপনি আরেকবার চেষ্টা করতে পারেন, আমরা এখনো আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি।
1: হ্যালো,
2: নমস্কার দিদি।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: কথা বলছি মোল্লাহাট থেকে, মিষ্টির দোকানদার সুনীল।
1: সুনীল বাবু?
2: হ্যাঁ
1: জি। আপনার
2: চন্দ্র কথা ছায়াছবি দেখে সুবীর নদী গান শোনাবেন, ও আমার উড়াল ফোন ফিরে যা যা তুই উড়াল দিয়ে যা।
1: ধন্যবাদ, সাথে থাকবেন। 10-01974-121-970 এই নম্বরটিতে আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী বন্ধুর কাছে যাই।
0: হ্যালো, হ্যালো, হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: আমি খুলনা ট্রাক টার্মিনাল থেকে মোহাম্মদ জাকির হোসেন পলাশ বলছি।
0: জাকির কোথা থেকে বলছেন?
3: খুলনা ট্রাক টার্মিনাল কাঁচা বাজার সোনাডাঙ্গা।
0: আচ্ছা, কাঁচা বাজার সোনাডাঙ্গা। ঠিক আছে শ্রোতা,
1: সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সকলে ভালো। আচ্ছা, গানের অনুরোধ কি বলো? আচ্ছা, ধন্যবাদ বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। গানের অনুরোধটি বলুন। ধন্যবাদ বন্ধু, খুব সংক্ষিপ্ত অনুরোধের জন্য। পরবর্তী বন্ধু আমাদের কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম।
0: জি শ্রোতা, শুনতে পারছি, আপনি আপনার নাম ঠিকানা জানিয়ে অনুরোধটি করবেন। লালপুর নাটোর। জি, নামটি আরেকবার বলুন। সাইদুর রহমান, লালপুর নাটোর থেকে। হ্যাঁ, অনুরোধ জানাবেন। জি শ্রোতা, ছবির নামটি বলুন শ্রোতা। ছবির নামটি একটু বলবেন শ্রোতা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আপনার অনুরোধটি ভালোভাবে শুনতে পারলাম না শ্রোতা। আমাদের প্রত্যেক শ্রোতার জন্য একটি নির্ধারিত সময় থাকে, সেই সময়ের মধ্যে অনুরোধ করতে হয়, এবং যেহেতু আমরা বেশিরভাগ সময় ছায়াছবির গান শুনিয়ে থাকি, সেক্ষেত্রে অন্যান্য গান যে শোনানো হয় না তা নয়, তবে আপনাকে শিল্পীর নাম এবং গানের কথা খুব স্পষ্টভাবে বলতে হবে। আশা করছি আপনি আগামীতে আবারও আপনার অনুরোধটি জানাতে পারবেন। আর একটি ফোন কল নেব, কোন বন্ধু যুক্ত হলেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। লিটন বলছেন, জীবন। জি জি, দিল ছবির। ঠিক আছে শ্রোতা, এই ফোন কলটির সাথে সাথেই এখনকার মতো এবং আজকের মতো বিজ্ঞাপন তরঙ্গের ফোন ইন পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। যাদের সাথে কথা হলো না, আগামী দিন আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। চলে যাবো আবারও গানে।
1: এবারে বুলবুল আহমেদ ভেড়ামারা কুষ্টিয়া থেকে গানের অনুরোধ জানিয়েছেন ভেজা বিড়াল ছায়াছবি থেকে শিল্পী ডলি সায়ন্তনী ও ইন্দ্র কিশোর।

0: নাকি অন্তরে লুকিয়ে থাকা সুন্দর মন? উত্তর পাবেন সুন্দর মন।
1: এবারে জামাই শ্বশুর ছায়াছবির গান শুনতে অনুরোধ জানিয়েছেন বিজন গোমেস্তা কাকচিড়া বরগুনা থেকে, যুগলে মনির খান ও কনক চাপা কণ্ঠ দিয়েছেন।

এবারে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে মধুমালতী ছায়াছবির গান শুনবেন। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে সাথে আমরা বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ থেকে বিদায় নিতে যাচ্ছি। কিছু গান শুধু সুরে নয়, অনুভূতিতেও বেঁচে থাকে, তেমনি কিছু বিদায় কখনো শেষ হয় না, তারা থেকে যায় মনের গভীরে, অশ্রুর আড়ালে, স্মৃতির পাতায়। আজ এ পর্যন্তই। বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সুবীর কুমার বসু।

0: পরপর দুটি নজরুল গীতি গিয়ে শোনালেন সুবীর কুমার বসু।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী ননী গোপাল শীল, গীতিকার অশোক কুমার দে।

0: শিল্পী ননী গোপাল শীলের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন পরিবেশ সুরক্ষা বিষয়ক একটি জীবন্তিকা।
1: জনম দুখী কহপল পোড়া ভবে আমি এক যোনা,
2: ওরে মাগুরি ও আমি গেছি আমি শেষ, ও আমি এখন কি আর কো, ওরে আল্লাহ রে ও আল্লাহ আমার কানে তালা ফাইটে গেছে, আমি কানে
3: আমি কি হয়েছে চিল্লাচ্ছিস কেন,
2: কি দা রাঙাবু ও রাঙাবু আমি শেষ, আমার কানের তালা ফেটে গেছে, আমি ডাইন কানে কিছু শুনতে পাচ্ছি না, আমার বাঁচাও।
3: এবার একটু কদি এসব অলকি রে, তাই কদি,
2: ওরে রাঙাবু তোমাকে কতবার কইছি কালামানিক একটা সাড়ে দুই নম্বর লোক, তোমরা তো আমার কথা শুনলে না।
3: বলো শ্যামরা তুই পড়ে রয়েছিস রাস্তায়, তো ইহানে কালামানিক আবার কোয়ান্তে আসলো,
2: কালা একখান গাড়ি কিনিছে তুমি দেইছো,
3: হ্যাঁ দেখেছি, তা কি হয়েছে,
2: আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কালা ওর গাড়ি আমার গা ঘেঁষে জোরে হরেন বাজাইয়ে চলে গেছে, ওর হরেনের শব্দে আমার এই অবস্থা,
3: কি সর্বনাশের কথা,
2: ওরে ধরো ও বাড়ির মধ্যে গেছে, ওই দেখো শয়তানটা আসতেছে, ওরে মোটে ছাড়বা না।
4: কি হয়েছে রাঙ্গাবু, আমার দোস্তের গলার আওয়াজ পেলাম,
3: কি হয়েছে সেটা তুমি কও,
4: আমি কি বলবো, আমি তো আমার দোস্তর কান্নাকাটির শব্দ শুনে এলাম।
3: তুমি যে এই পথে গেলে তা দলার কানের কাছে হরেন বাজাইয়ে গা ঘেঁষে গেলে কেন,
4: আমি গাড়ি নিয়ে যাচ্ছি, যদি সাইড না দেয় তাহলে তো হর্ন বাজাবই, তাছাড়া আমি গাড়ি কিনেছি, আমার গাড়িতে হাইড্রোলিক হর্ন লাগাইছি, আমার গাড়ির শব্দ যেন সবাই শুনতে পায়, তাছাড়া আমি সরকারি রাস্তায় যাচ্ছি, আমার একটা স্বাধীনতা আছে না,
2: শুনলে রাঙাবু শুনলে, ও অন্যায় এরে আবার বড় বড় কথা করছে, ওরে যে কি এরা দরকার,
4: এই তোমার কি করবি রে, হ্যাঁ তোমার কি করবি, আর তুই কেন এই তল্লাটে আমার কেউ কিচ্ছু করার ক্ষমতা রাখে না, আমি যা বলবো তাই হবে, মাই কথা ইজ আইন,
2: তালি দাঁড়া তালি দাঁড়া, আমি উঠেনি তোরে আজকে আমি মাইরিয়ে খুনের হত্যার এবারে মার্ডার করে ফেলবো,
4: তুই আমারে মারবি আর আমি বসে বসে আঙ্গুল চষবো নাকি, আমার গাড়ির হর্নের শব্দ তোর এক কান ফাটিছে, এবার এবার থাপড়ায় তোর আরেক কান ফাটাই দেবো,
2: এই তুই কি দেখাবি আর কি ফাটাবি, দেশটার কি তুই মগের বল্লুক পাইছিস,
3: একালা একালা থাম থাম থাম একালা, তোর কি লজ্জা গিন না কিচ্ছু নেই, অন্যায় করে আবার বড় বড় কথা কস, চল ইমান আলীর বাড়ি চল, যা কথা হবে ইমান আলীর বাড়ি যাইয়ে হবে, চল
4: না, আমি ইমান আলীর বাড়ি যাব না, দরকার হলে ইমানকেই ডাকো,
3: ঠিক আছে আমি ইমান আলীর ডেকে নিয়ে আসতেছি,
4: ইমান আলী মনে হয় জজ হয়ে গেছে, এই ইমান আর কি করবে রে,
2: আগে আসুক জজ নাকি সেই সময় বুঝবি, আনে
3: ওই যে কতি কতি ইমান আলী এসে গেছে,
5: কি হয়েছে রাঙ্গাবু তোমরা এখানে কি করছো, ঝামেলাটা কি,
3: আর কয়ে না ওই দলা কালা এখন আবার ঝামেলা বাঁধাইছে, কোনো ভাবেই তা থামাতে পারলাম না,
5: আচ্ছা ঝামেলাটা কি বলো তো,
3: দলা রাস্তার পাশ দিয়ে আইটে যাচ্ছে, কালা তার গাড়ি নিয়ে দলার কানের কাছে আইসে জোরে হরেন বাজাইছে, তাতে দলার কানের তালা ফাইটে একদম রক্ত পড়তেছে নাকি তাই করছে, বুক ধর পড়েছে,
5: তাহলে তো কালা খুবই অন্যায় করেছে, ও কি মানুষ নাকি,
3: আমি তো সেই কথাই করছি, এখন যা অবা তা তো ওই গেছে, তুমি ওগেট মিটে দাও দি,
5: কালা এই কালা আমি সব কি শুনলাম, তোমার কারণে ধলার কানের তালা ফেটে গেছে, অসুস্থ হয়ে গেছে, এখন বলো কেন তুমি এমন কাজ করলে,
4: আমার কোনো দোষ নেই, আমি হর্ন বাজাইছি ওর কানের তালা ফেটে গেছে, আমি কি করব,
5: শোনো কালা তোমাকে আমি বহুবার বলেছি তোমার গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলো, তুমি আমার কথা মোটে শুনতেই চাও না, সরকার হাইড্রোলিক হর্ন বাজাতে নিষেধ করেছে, এতে শব্দ দূষণ হয়, মানুষের ক্ষতি হয়, পশু পাখির ক্ষতি হয় এবং পরিবেশও নষ্ট হয়, তারপরও তুমি আমার কথা শুনলে না কেন বলো,
4: আমি যা করেছি ঠিক করেছি, হাইড্রোলিক হর্ন খুলবো না, আমি কারো কথা ধার ধারি না,
2: ইমান ভাই
5: বলো,
2: কালা একটা সাড়ে দুই নম্বর লো, ও তোমার কোনো কথাই শুনবে না, তার চাইয়ে চলো এখন আমরা পরিবেশ অফিসে যাই,
4: ওরা আমার কি করবে? কিচ্ছু করতে পারবে না।
5: কালা, তুমি জানো না তোমার কি হবে, তোমার জেল হতে পারে, জরিমানা তো হবেই, আর পুলিশ এসে তোমার গাড়ির হর্ন তো খুলবেই, তোমার গাড়িও নিয়ে যেতে পারে।
4: শুনিমন ভাই, এখন কি করলে ভালো হয় তাই করো।
5: প্রথম কথা, তোমার অন্যায় তুমি স্বীকার করবে, তারপর ধলার চিকিৎসা করাতে হবে, এবং ধলাকে শোনো 1,000 টাকা দিতে হবে, কারণ ধলা অসুস্থ অবস্থায় কাজকাম কিছুই করতে পারবে না। তাহলে কালা, তুমি সবার সামনে ভুল স্বীকার করো, তুমি যা করেছো অন্যায় করেছো, অপরাধ করেছো, এমন অন্যায় কাজ আর কখনো করবে না, বুঝেছো?
4: বুঝতে পারিছি ভাই সব, আমি অন্যায় করেছি, আপনাদের সামনে ভুল স্বীকার করলাম, সাথে সাথে আপনাদেরও কই, আপনার কেউ গাড়িতে হাইড্রোলিক হর্ন লাগাবেন না এবং যত্রতত্র হর্ন বাজাবেন না।
3: এনে ডলারে 1,000 টাকা দিয়ে দাও, জামেলাটা মিটে যাক।
4: এই যে ইমান ভাই, এই 1,000 টাকা,
5: এই টাকাটা তুমি নিয়ে বাজার ঘাট করে খাবে, কেমন?
6: ঠিক আছে। তা ইমান ভাই, আরো কথা আছে।
5: কি কথা?
6: তোমার তো কইলাম, কালার ছোট শালা, ইটির ফাজায় কয়লা পুড়ায় না, গাছ পুড়ায়। সেই গাছ সাপ্লাই দে কালা।
5: কি বলছো এসব? ইটের বাটায় কয়লা না পুড়িয়ে কাঠ পুড়ায়, এ তো মারাত্মক অপরাধ। কি কালা?
6: শোনো ইমান ভাই শোনো, আরো আছে। ওর বড় শালা জমি কিনা বেচার, জমি কেনে 2 বিঘে, আর সরকারি খাস জমি, খাল বাউড় এইসব দখলের একসাথে বরাটেরে তাই বেশি। সে হচ্ছে ভূমিদস্যু।
5: কি খবর কালা, এখন কি বলবে?
6: ইমান ভাই, ওই দেখো ওই দেখো ওই দেখো, কালা কিন্তু পলানোর চেষ্টা পিছে, ওরে ধরো ওরে ধরো।
4: এই দলা, আমার হর্নের শব্দ তোর ডান কান ফাটে রক্ত পড়িছে না, এবার থাপড়াইয়ে তোর বাও কান দিয়ে রক্ত পড়িয়ে দিবানি।
6: দেখলে ইমান ভাই, ও অন্যায় রে আবার আমারে মারতে চাচ্ছে, আজকে আমি ওরে খুন করি, হত্যা করি, মার্ডার করি, মারি হেলায় দেবো, ফাজিল পুয়ানকার।
4: এই তাহলে দেখ আমি তোর কি করি।
3: এটা তুমি কি এললে? তুমি ওর মহিন আবার আমার মাথা ফুলে মারলে।
5: কালা, তুই আসলে একটা বেয়াদব, এত সময় ঝামেলা মেটাতে চেষ্টা করলাম কিন্তু তুই সেটা না শুনে এখানে কি করলি? কি করলি? চল তোকে এক্ষুনি থানায় নিয়ে যাবো, সবাই ধরো ধরো ধরো, থানায় নিয়ে চলো।
4: এইবার তো ফেসে গেলাম, এখন কি করি? ইমান ভাই, রাঙ্গাবু, ওই ভুল হয়ে গেছে, আমার তোমার মাফ করে দাও, তোমরা যা কমানে আমি তাই করবানি। কও কি করতে হবে কও।
5: শোনো তাহলে, কান ধরো, কান ধরে সবার সামনে বলো, আমি যা করেছি অন্যায় করেছি, ভুল করেছি, আর কোনোদিন এমন অন্যায় ভুল কাজ করব না।
4: আমি তাই করতেছি। এই তো কথা হলো, তোমরা আমার মতো সম্মানি লোকদের সম্মান দিতে পারলে না। ভাই সব, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন, আর কোনোদিন এরকম কাজ আমি করব না।
5: চলো কালা চলো, এখন আমরা ধলাকে নিয়ে ডাক্তারখানায় যাই, তুমি ধলার হাত ধরো, আর এই যে ধলা, তুমি যে 1,000 টাকা পেলে এই দিয়ে বাজার ঘাট করো, আর বাকি টাকা দিয়ে ফল কিনে খেও, কেমন? বন্ধুগণ, আপনাদের সবাইকে বলছি, আমরা কখনো ভুলে ইটের বাটায় কাঠ পুড়াবো না, মজা পচা পুকুর হাওড় বাওড় ভরাট করব না, বেশি বেশি গাছ লাগাবো, পলিথিন বা প্লাস্টিক ব্যবহার করব না, গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করব না, আর বাড়ি ঘর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবো, ড্রেনে বা পথেঘাটে ময়লা ফেলবো না। আসুন আমরা একসঙ্গে বলি, করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।

এতক্ষণ পরিবেশ সুরক্ষা বিষয়ক জীবন্তীটা কি শুনলেন? রচনা এস এম হুসাইন বিল্লা, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। জীবন্তিকাটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা ৩টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক স্বাবলম্বী ও মূলধারায় সম্পৃক্তকরণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তাদের চাকুরিতে নিয়োগ দেওয়া হল। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখান্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে, আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। মানব পাচারের শিকার ব্যক্তিদের অধিকার রক্ষা এবং এই অপরাধের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোই এই দিবস পালনের উদ্দেশ্য। জাতিসংঘের সাধারণ পরিষদ 2013 সালে 18 ডিসেম্বর একটি প্রস্তাব পাশের মাধ্যমে 30 জুলাইকে বিশ্বের মানব পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটি উপলক্ষে আজ রাজধানী ঢাকায় ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম এন্ডিং হিউম্যান ট্রাফিকিং ফর ফোর্স ক্রিমিনালিটি শীর্ষক উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তি অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের আন্তঃসীমান্ত সংঘটিত অপরাধ দমন সনদ UNTOC এবং এর প্রোটোকলের সাথে সঙ্গতি রেখে মানব পাচার ও অভিবাসী চোরাচালন প্রতিরোধ ও দমন আইন 2026 প্রণয়ন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে অনলাইন প্রতারণার মাধ্যমে পাচার প্রযুক্তি নির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডকে কঠোর আইনি শাস্তির আওতায় আনা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস বিষয়ক এক প্রকাশনায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন সিজারের পরিবর্তে স্বাভাবিক প্রসব এবং 6 মাস বয়স পর্যন্ত সন্তানদের শাল দুধ খাওয়াতে মায়েদের উৎসাহিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী মহাখালী নিপসমে এক অনুষ্ঠানে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক, তাই রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণ করতে হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে দীর্ঘদিনের মামলার জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি ADR এর উপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ তার মন্ত্রণালয়ে বাংলাদেশে আইনগত সহায়তা অধিদপ্তরের DBL এর সাথে ব্লাস্ট ও ব্র্যাকের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন পদক্ষেপ ও ADR এর ইতিবাচক ব্যবহারের ফলে 2025 সালের তুলনায় 2026 সালে চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়ের হার 62% বেশি হ্রাস পেয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ফিরে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একদিন বিরতির পর গতকাল ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্টার কমান্ড সেন্টকম জানায়, মার্কিন বাহিনীর ওপর গতকাল ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। এতে সামরিক কমান্ড সেন্টার সহ ইসলামিক রেভলিউশন গার্ডের বহু সংখ্যক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ যুদ্ধবিরতি সহ কূটনৈতিক আলোচনায় ফিরে আসতে যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানান বলে সংস্থাটির একটি মুখপাত্র জানিয়েছেন। ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবদমান পক্ষগুলো আলোচনায় ফিরতে ব্যর্থ হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে সতর্ক করে জাতিসংঘ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: এতক্ষণ বেলা ৩টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান। গ্রন্থনা ও উপস্থাপনা রিপন আহমেদ।
2: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে আয়োজিত কথা ও ছন্দ আবৃত্তি বিষয়ক অনুষ্ঠানে কলাকেন্দ্র দৌলতপুরের পক্ষ থেকে সকল শ্রোতাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। ছন্দবদ্ধ কবিতায় খুঁজে পাই জীবনের নানা রূপ ও রস, অন্তরের অমোঘ উচ্চারণী কবিতায় প্রকাশের মাধ্যমে প্রাণ সঞ্চারিত হয়। তাই তো কবিতা শুনলেই আন্দোলিত হয় আমাদের অনুভূতির রুদ্ধদ্বার। কথা ও ছন্দ অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত বন্ধু আলভি রাফান রায়াতের কণ্ঠে শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ।
3: আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূথর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ ভাঙ ভাঙ কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর।
2: সম্প্রতি উদযাপিত হল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। চেতনার সব দ্বার খুলে অনুভবের ছোঁয়ায় কবি লিখে গেছেন অসংখ্য কবিতা। কখনো তাঁর কলম হয়ে উঠেছে বিদ্রোহের ঝান্ডা, কখনো বৈষম্যের বিরুদ্ধে সাম্যের বাণী, কখনো প্রেমের গভীর অনুভূতি কথার অঞ্জলিতে হয়েছে শাশ্বত কবিতা। তাই তিনি বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবি। উপস্থিত বন্ধু মেহেরিমা মেহজাবিনের কণ্ঠে শুনব কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার অংশবিশেষ।
3: গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারী দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, তার খোলো বাবা, খাইনি তো সাত দিন, সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে, ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরুনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেড়া হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মর্গ ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা, মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলি, চলিতে চলিতে বলি আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, মানুষের ঘৃণা করি ও কারা, কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে, বুঝেছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো।
2: অনেক রক্তের বিনিময় অর্জিত আমাদের এই বাংলাদেশ, এ যেন নিখুঁত শিল্পীর তুলির আঁচড়ে আঁকা এক ঐতিহাসিক ছবি, বিশ্ব মানচিত্রে যে ছবি আমাদের জাতীয়তা বোধ, সার্বভৌমত্ব ও গর্বিত পতাকার সম্মান বয়ে এনেছে, লক্ষ জনতার নিথর নরমুণ্ড, অগ্নিদগ্ধ গ্রামের পর গ্রাম এই ছবির উপজীব্য। আসুন আমাদের ছবির মতো এই দেশটাকে ভালোবেসে আবারও নির্মাণ করি নতুন ভাবে, স্বপ্নের মতো করে। এবারে শুনব এস এম মাসুম বিল্লাহ সিয়ামের উচ্চারণী আবু হেনা মুস্তফা কামালের কবিতা ছবি।
4: আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ, ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান, অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না, আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময় যা পাবেন ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্যবংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গার্হ দেখেছেন! ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গার্হতা দেখেননি। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম।
2: বিশ্বকবিতার সোনার তরী কবিতায় রূপায়ণ করেছেন মানব জীবনের এক অমোঘ সত্যকে। বস্তুবাদ স্বার্থের পৃথিবীতে আমরা কেবল পেতে চাই, কিন্তু যে উৎস থেকে আমাদের প্রাপ্তি, তার অস্তিত্ব, প্রয়োজন বা আশ্রয় আমাদের কাছে থাকে না। এই নির্মম বাস্তবতার নির্মাণ রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার আবৃত্তি শুনব ইর্তিজা ওয়াফার পরিবেশনায়।
3: গগনে গারুজি মেঘ, ঘন বর্ষা, কুলি একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরে পারি দেখি আঁকা তরুচ্ছায়া নসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারিতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনিকে হেসে, আমার সোনার থান কুলিতে এসে, যত চাও তত লাও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এত কাল নদী কুলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে, এখন আমারই লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনারি ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনা।

0: কাজী নজরুল ইসলাম মূলত বিদ্রোহী ও সাম্রাজ্যবাদ বিরোধী চেতনার অধিকারী ছিলেন। তার অবস্থান উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও দমননীতির বিরুদ্ধে। বহু প্রাচীন সভ্যতার কেন্দ্র এবং আরব ইরাক অঞ্চলের কৌশলগত ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান শাতিল আরব। ইরাকের দজলা ও ফোরাত নদীর মিলিত মোহনা অঞ্চলের যুদ্ধ ও রক্তক্ষয়ী ইতিহাসের প্রভাব, বিশেষ করে কুত আল আমারা যুদ্ধসহ প্রথম বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ, তুর্কি ও বিভিন্ন সেনাবাহিনীর যুদ্ধ নিয়ে কাজী নজরুল ইসলাম তার কবিতায় রক্তপাত ও বীরত্বপূর্ণ সংগ্রামের চিত্র তুলে ধরেছেন। শাতিল আরব কবিতায় তিনি আরব বীরদের সংগ্রাম ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মহিমান্বিত করেছেন, যেখানে তিনি মধ্যপ্রাচ্যের বীরত্বপূর্ণ ঐতিহ্যকে কাব্যিকভাবে উপস্থাপন করেছেন। শাতিল আরব অঞ্চলের যুদ্ধ সংঘাতপূর্ণ ইতিহাস, আরব বীরদের সংগ্রাম এবং সাম্রাজ্যবাদ বিরোধী বিদ্রোহী চেতনায় সমৃদ্ধ কবিতা শাতিল আরব শুনব সৈয়দা লুবাবা মেহনাজের কণ্ঠে।
1: শাতিল আরব, শাতিল আরব, পুত যুগে যুগে তোমার তীর, শহীদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর, জুঝেছে এখানে তুর্ক সেনানি, উনানি মিশরি আরবি কেনানি, লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গাশির নাঙ্গাশির, শমশের হাতে আঁসু আঁখে হেথা মূর্তি দেখেছি বীর নারীর। শাতিল আরব, শাতিল আরব, পুত যুগে যুগে তোমার তীর, কুত আমার আর রক্তে ধরিয়া দজলা এনেছে লহুর দরিয়া, উগারিস খুন তোমাতে দজলা, নাচে ভৈরব মস্তানির ত্রুস্তানির, গর্জে রক্ত গঙ্গা ফোরাত, শাস্তি দিয়েছে গোস্তাখির,

দেশ হল বরেণ্যা, মরিয়া মরণ মর্দমীর মর্দবীর। সাহারায় এরা ঢুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির। শাতিল আরব শাতিল আরব, পুত যুগে যুগে তোমার তীর। দুশ্মন লহু ঈর্ষায় নীল, তবু তরঙ্গে করেছিল মিল। বাঁকে বাঁকে রোষে মোচড় খেয়েছে পেয়ে নীল খুন পিণ্ডারীর জিন্দাবীর। জুলফিকার আর হায়দরি হাঁক হেথা আজ হযরত আলীর। শাতিল আরব শাতিল আরব, জিন্দা রেখেছে তোমার তীর। ললাটে তোমার ভাস্বর টিকা, বস্রাগুলির বন্হিতে লিখা। এ যে বসুরার খুন খারাবি গো, রক্ত গোলাপ মঞ্জরীর খঞ্জরীর। খঞ্জরে ঝরে খরজুর সমহেথা লাখো দেশ ভক্ত শির। শাতিল আরব শাতিল আরব, পুত।

কি ব্যথায় ব্যথিত ঢালিল দুফোঁটা ভক্তবীর। শহীদের দেশ বিদায় বিদায়, এ অভাগা আজ নোয়া।

0: কবি জীবনানন্দ দাশ অনেক যত্নে লিখেছেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। দেশকে কতটা ভালোবাসলে কারো মনে এমন ইচ্ছা জাগ্রত হতে পারে যে মৃত্যুর পরেই সে আবার তার জন্মভূমিতে ফিরে আসতে চায়। মানুষ হয়ে না হলেও জলে ভাসা হাঁস, ভোরের কাক, শঙ্খচিল, শালিখের বেশে, যেমনই হোক এই বাংলার সবুজ ডাঙায় চাই পুনর্জন্ম। আমাদের বন্ধু ঋজুতি ধরের পরিবেশনায় শুনব জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে।
1: আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাছ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে।

0: সময়ের আবর্তে আমাদের সবাইকে চলে যেতে হয়, চলে যাব, তবু যতক্ষণ বেঁচে আছি নতুন প্রজন্মের জন্য বিনির্মাণ করে যাব স্বপ্নময় সবুজ উদ্যান, যেখানে হেসে খেলে বেড়াবে নতুন শিশু। আগামী যুগের কাছে রেখে যেতে চাই শান্ত, সুনিবিড় সবুজ বাংলা, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, নির্মোহ, এক সুনির্মল সমাজ। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র শুনব মোহাম্মদ আবদুল্লার উচ্চারণে।
1: যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেখি আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।
0: প্রিয় শ্রোতা, কবিতা শুনতে শুনতে পেরিয়ে গেল সময়ের সীমানা। বিভিন্ন ছন্দ ও রসে সাজানো আজকের আয়োজন আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আজকের আবৃত্তি পরিবেশনায় আমার সঙ্গে ছিল আলভি রাফান রায়াত, মেহেরিমা মেহজাবিন, এস এম মাসুম বিল্লা সিয়াম, ইর্তিজা ওয়াফা, সৈয়দা লুবাবা মেহনাজ, ঋজুতি ধর এবং মোহাম্মদ আবদুল্লাহ। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি রিপন আহমেদ, পরিবেশনায় কলাকেন্দ্র দৌলতপুর খুলনা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বর্তমান বৈশ্বিক উষ্ণতা থেকে বাঁচতে অবশ্যই বেশি করে গাছ লাগাবেন, কবিতাকে ভালোবেসে কবিতার সঙ্গেই থাকবেন। কবিতা আপনার আমার জীবনের অব্যক্ত কথাগুলো বলার বিশ্বস্ত বন্ধু।

কবিতা পাঠের অনুষ্ঠান কথা ও ছন্দ এখানে শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা রিপন আহমেদ, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমেই সৈয়দ আব্দুল মতিনের কথায় শিল্পী আঞ্জুমানারা লামিয়ার কণ্ঠে একটি দেশের গান শুনবেন।

পাঁচমিশালি গানে এবারে একটি আধুনিক গান শুনবেন শিল্পী জীবন্তী কিংবদন্তী রুনা লায়লা।

এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকাল চারটার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং মূলধারায় সম্পৃক্তকরণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হল। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে, আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। মানব পাচারের শিকার ব্যক্তিদের অধিকার রক্ষা এবং এই অপরাধের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোই এ দিবস পালনের উদ্দেশ্য। জাতিসংঘ সাধারণ পরিষদ 2013 সালের 18 ডিসেম্বর একটি প্রস্তাব পাশের মাধ্যমে 30 জুলাইকে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিবস উপলক্ষে আজ রাজধানীর ঢাকায় ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম এন্ডিং হিউম্যান ট্রাফিকিং ফর ফোর্সড ক্রাইমিনালিটি শীর্ষক উচ্চ পর্যায়ে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের আন্তঃসীমান্ত সংঘটিত অপরাধ দমন সনদ ইউএনটিওসি এবং এর প্রোটোকলের সাথে সঙ্গতি রেখে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 প্রণয়ন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আইনের মাধ্যমে অনলাইন প্রতারণার মাধ্যমে পাচার, প্রযুক্তি নির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডকে কঠোর আইনি শাস্তির আওতায় আনা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস বিষয়ক এক প্রকাশনায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সিজারের পরিবর্তে স্বাভাবিক প্রসব এবং 6 মাস বয়স পর্যন্ত সন্তানদেরকে শাল দুধ খাওয়াতে মায়েদের উৎসাহিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী মহাখালীর নিমসপে এক অনুষ্ঠানে এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক, তাই রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণ করতে হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে দীর্ঘদিনের মামলার জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর এর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ তার মন্ত্রণালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ডিবিএল এর সাথে ব্লাস্ট ও ব্র্যাকের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও এডিআর এর ইতিবাচক ব্যবহারের ফলে 2025 সালের তুলনায় 2026 সালের চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়েরের হার 62% বেশি হ্রাস পেয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ফিরে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একদিন বিরতির পর গতকাল ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, মার্কিন বাহিনীর উপর গতকাল ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। এতে সামরিক কমান্ড সেন্টার সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডের বহু সংখ্যক লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরবর্তী প্রধান নির্বাচিত হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় সাতজন প্রার্থী সমর্থন মূল্যায়নে একটি অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠকে জনমত জরিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রয়টার্স জানায় নতুন প্রার্থীরা হচ্ছেন আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইউকেডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডা। এই প্রক্রিয়ায় কেবলমাত্র পরিষদের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন। নতুন নির্বাচিত জাতিসংঘ প্রধান পর্তুগালের অ্যান্থনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হবেন। অ্যান্থনিও গুতেরেস টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে চলতি বছরের শেষ দিকে পদত্যাগ করবেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: এতক্ষণ বিকাল ৪টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই পাগল মন ছায়াছবির গান শুনবেন শিল্পী দিলরুবা খান ও আশরাফ উদাসের কণ্ঠে।

এবারে জীবন ও সংসার ছায়াছবির গান গিয়ে শোনাবেন সাবিনা ইয়াসমিন ও আগুন।

আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে ছোট মা ছায়াছবির গান শুনে গিয়ে শোনাবেন শাম্মী আক্তার।

শুনছেন বিভিন্ন জনপ্রিয় ছায়াছবির গান। এবারে কে অপরাধী ছায়াছবি থেকে দ্বৈতকণ্ঠে সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু গিয়ে শোনাচ্ছেন।

আল্লাহ মালিক আহাদ আসলাম, চাঁদের বক্ষে

বুঝিনি কোহায় এই সৃষ্টির উৎস কোথায়, মায়ারও ছলনে ভুলে।

আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তালার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস। এখন পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন আল্লাপাকের শানে হামদ শুনবেন শিল্পী রওশন আরা মুস্তাফিজ, কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে হামদ শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করি। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ মন সুস্থ থাকে। ঘরবাড়ি ও বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এখন বিকাল 5টার ইংরেজি খবর এবং বাণিজ্যিক সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Bitar. The news read by Farhana Trina. Prime Minister Tariq Rahman has handed over appointment letters to three persons with disabilities as part of the government's effort to promote their economic empowerment and inclusion in the mainstream. He gave the appointment letters as he began the day's official engagements at his office at Secretariat in the capital today. The appointments were made to help persons with disabilities become self-reliant through employment and enable them to participate more actively in society. The three recipients are Aisha Akhtar from Shaghota Upozela of Gaibandha, Nila Khatun from Kamarkhand Upozela of Shirajganj, and Muhammad Hashmat Ali from Norail Sodor Upozela. Physically disabled Aisha Akhtar and Nila Khatun, born without both hands. Nila Khatun, a postgraduate, has been appointed as a teacher at the National Disabled Development Foundation in Mirpur. In the capital, Aisha Akhtar, also a postgraduate, as a class supervisor at the BIM Laboratory School and College in Gaibandha, while Muhammad Hashmat Ali, who is visually impaired, has been appointed as a union social worker under the Department of Social Services. The World Day Against Trafficking in Persons is being observed in country, likewise other parts of the world, through various programs. The purpose of observing this day is to protect the rights of victims of human trafficking and call for global action against the crime. The United Nations General Assembly recognized 30th July as the World Day Against Trafficking in Person by passing a resolution on 18 December in 2013. On the occasion of the day, a high-level national dialogue titled Trapped Behind the Scam, Ending Human Trafficking for Forced Criminality was held in the capital, Dhaka. Speaking at the event, Home Minister Salahuddin Ahmed said the government has adopted a zero-tolerance policy against human trafficking and technology-enabled transitional scam networks. Highlighting government initiatives, he said Bangladesh has enacted the Human Trafficking and Migrant Smuggling Prevention and Suppression Act 2026, aligned with the UN Convention Against Transnational Organized Crime, UNTOC, and its protocols. The Home Minister said the law brings online scam-related trafficking, technology-enabled deception, and forced criminality under stricter legal penalties. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said Prime Minister Tariq Rahman is instilling hope for real change in society through his effort in the post-July country building. He said this at a photo exhibition and discussion meeting marking July Martyrs Day at the DFP Auditorium today. Mirza Fakhrul Islam Alamgir said the Prime Minister is also trying to change the behavioral culture in politics to build a new discrimination-free and non-communal Bangladesh. At the event, Information and Broadcasting Minister Zahiruddin Shopon said the spirit of July and the spirit of liberation war are same and inseparable. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government is attaching the highest priority to alternative dispute resolution ADR to reduce the long-standing backlog of cases in the country's judiciary and ensure speedy justice for ordinary people. He was addressing a MOU signing ceremony between the Directorate of Bangladesh Legal Aid, Bangladesh Legal Aid and Service Trust, BLAST and BRAC's Social Empowerment and Legal Protection, SERP, at his ministry today. The International Crimes Tribunal, too, has sent former Minister Abdul Latif Siddiqui to prison in a case of crimes against humanity, including genocide committed at a Hefazat-e Islam rally at Shapla Chattor in the capital's Motijhil. The International Crimes Tribunal II, headed by Justice Nazrul Islam Chaudhuri, issued the order today. It may be mentioned that the Tribunal II issued an arrest warrant against absconding accused, including ousted Prime Minister Sheikh Hasina, in the Shapla Chattor massacre case last Monday. Abdul Latif Siddiqui, the then textile and jute minister in 2013, was arrested yesterday as the 10th accused in the case. U.S. President Donald Trump's special envoy on South and Central Asian Affairs, Sergio Ghor, arrived in Dhaka on his first three-day official visit to Bangladesh today. U.S. Ambassador to Bangladesh, Brent T. Christensen, said his visit will strengthen Bangladesh-U.S. strategic ties and regional security and economic cooperation. Earlier yesterday, Foreign Minister Dr. Khalilur Rahman said Sergio Ghor is expected to visit the Rohingya camps and noted that the United States remains the largest international contributor to the Rohingya humanitarian response. Pakistan says it is doing its utmost to bring Iran and the U.S. back to the table under a memorandum of understanding of which Islamabad is signatory. Foreign Minister spokesman Tahir Andrabadi says Pakistan was encouraging the countries to fully adhere to their commitments to hold technical talks under the agreement. United Nations Security Council is going to hold an informal closed-door straw poll ballots to access support for the seven candidates currently vying to become the next head of UN, according to Reuters. The candidates are from Argentina, Chile, Costa Rica, Ecuador, Guyana, Senegal, and Uganda. The ballots are secret and only council members are present during the exercise. The new elected chief will replace Antonio Guterres of Portugal when steps down at the end of this year after 2 5-year terms. Finally, weather and forecast, Valley Till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছে হাসিনা মুস্তাফিজ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে ক্রমাগত উচ্চ খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পরিবহন খরচ কমানো এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আজ রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত বাংলাদেশে খাদ্য সরবরাহ শৃঙ্খল বাজার ব্যবস্থা মুনাফার হার এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা শীর্ষক এক সংলাপে বক্তৃতা করছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন বাংলাদেশের জিডিপির প্রায় 16% পরিবহন খরচ, যা বৈশ্বিক গড় প্রায় 10% তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তিনি আরও বলেন এই খরচ কমালে খাদ্যপণ্যের দাম কমতে সাহায্য হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় 2026 সালের জুলাই ডিসেম্বর সময়ের জন্য প্রায় 16,888.52 কোটি টাকা মূল্যের পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 2026 সালের 33তম সভায় এই সুপারিশ করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশে হজ যাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 3 দিনব্যাপী জাতীয় হজ ও ওমরা ফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চলতি অর্থবছরের জন্য 4,004.60 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। আজ ডিএসসিসির গণভবন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা ডিএসসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বাজেটে প্রারম্ভিক স্থিতির পরিমাণ 730.93 কোটি টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 1,815.74 কোটি টাকা ও উন্নয়ন বাবদ আয়ের লক্ষ্যমাত্রা 1,457.93 কোটি টাকা। তৈরি পোশাক খাতের উপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারের অন্যতম সফল উদ্যোগ এক্সপোর্ট কম্পিটিভনেস ফর জবস প্রকল্প হাতে নিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণের জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় 2017 সালের জুলাইয়ের প্রকল্পটি চালু করে। এতে প্রায় 1,80,000 নতুন ও শোভন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খল বাংলাদেশে অবস্থান আরও শক্তিশালী হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে কিছুটা কমেছে টাকার অঙ্ক, লেনদেনের পরিমাণ। ডিএসইতে 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 174টি, কমেছে 163টির এবং অপরিবর্তিত ছিল 55টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 5,895 পয়েন্টে। ডিএসইতে আজ 1,43,43,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,342,51,00,000 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ সবাইকে আঞ্চলিক গানের আয়োজনে। শুনব আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের কথা ও সুর। শুরুতেই উমা খান গেয়েছেন চট্টগ্রাম অঞ্চলের গান, আব্দুল গফুর হালির কথায় এবং সুরে।

শ্রোতা বন্ধুরা শুনছেন আঞ্চলিক গান। এবারে শিল্পী রহিমা খাতুন, গীতিকার ও সুরকার হরলাল রায়।

শুনছেন আঞ্চলিককালীন অনুষ্ঠান। গীতিকার এবং সুরকার সুখেন মুখোপাধ্যায়, শিল্পী হাসিনা আক্তার বিথি ও কাজী সুলতান মাহমুদ।

0: এতক্ষণ শুনলেন আঞ্চলিক গান।
1: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছ নিধন এবং অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে তাকে বড় হওয়ার সুযোগ দিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিলিয়া আলী।

0: দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মিলিয়া আলী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। গানটির শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি, গীতিকার এস এম হেদায়েত, সুর করেছেন লাকি আখন্দ।

0: আসার, আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী খন্দকার ফারুক আহমেদ, গীতিকার শহীদুল ইসলাম এবং সুর করেছেন আব্দুল আহাদ।

শুনছেন আধুনিক গান খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে। এবারের গানটির গীতিকার কাজী লতিফা হক, সুরকার ধীর আলী।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সমাজের মূলধারায় সম্পৃক্তকরণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তাঁদের চাকুরিতে নিয়োগ দেওয়া হল। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে, আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস বিষয়ক এক প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মিজদা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকত হোসেন সিজারের পরিবর্তে স্বাভাবিক প্রসব এবং ছয় মাস পর্যন্ত সন্তানকে শাল দুধ খাওয়াতে মায়েদের উৎসাহিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী মহাখালী নিপসমে এক অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক, তাই রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণ করতে হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হয় বিশ্ব মানব পাচার দিবস। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর ঢাকায় উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘের আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ দমন সনদ ইউএনটিওসি এবং এর প্রোটোকলের সাথে সঙ্গতি রেখে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন 2026 প্রণয়ন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে অনলাইন প্রতারণার মাধ্যমে পাচার, প্রযুক্তি নির্ভর প্রতারণা এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডকে কঠোর আইনি শাস্তির আওতায় আনা হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে দীর্ঘদিনের মামলা জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর এর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ডিবিএল এর সাথে ব্লাস্ট ব্র্যাকের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও এডিআর এর ইতিবাচক ব্যবহারের ফলে 2025 সালের তুলনায় 2026 সালে চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়েরের হার 6.2% বেশি হ্রাস পেয়েছে। একদিন বিরতির পর ইরানের উপর ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, মার্কিন বাহিনীর উপর গতকাল ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা জবাবে যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। এতে সামরিক কমান্ড সেন্টার সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডের বহু সংখ্যক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরবর্তী প্রধান নির্বাচিত হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় 7 জন প্রার্থীর সমর্থন মূল্যায়নে একটি অনানুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠকে জনমত জরিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রয়টার্স জানায়, নতুন প্রার্থীরা আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার নাগরিক। এই প্রক্রিয়ায় কেবলমাত্র পরিষদের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন। নতুন নির্বাচিত জাতিসংঘ প্রধান পর্তুগালের অ্যান্থনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হবেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল, আর এখন আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। এখন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজওয়া আব্দুর রাজাক। Prime Minister's political assistant Rashid Khan has said NCP's politics are now being completely led by Jamaat's brain. They have basically started politics of fraud in the name of settlement politics. He said this while speaking in response to a question from journalists after a view exchange meeting with all government officials of the district at Junaidah Deputy Commissioner's conference room today. Rashid Khan said the Sylhet incident happened because NCP leaders spoke bad words about a popular MP. Just because they have a role in the mass uprising does not excuse the crime. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the government officials, political leaders and media workers. A preparatory meeting was held at Paigacho Upazila Parishad Auditorium in Khulna today on the occasion of celebrating the July Uprising Day 2026 on August 5th. Different programs have been taken on the occasion. The programs include discussion meeting, a special prayer, cultural function, including different programs. Presided over by the Upazila Nirbahi officer, the meeting was attended by the officials of different government department, political leaders, including journalists and local elite. Meanwhile, a similar meeting was held at Jhikargacha Upazila Parishad Conference Room in Joshua today on the occasion of celebrating the July Uprising Day. Presided over by the Upazila Nirbahi officer, the meeting was attended by the July martyr family members, commander of heroic freedom fighter, officer in charge of the Thana, Upazila agriculture officer, president of the press club, concerned officials and local elite. A 10-day-long tree plantation, camping and tree fair began at Muktagacha premises in Chuadanga today. The theme of the tree plantation, camping and tree fair this year is Beautify the Country with Tree Plantation, Bangladesh First. Member of Parliament Masood Parvez Rasel and District Council Administrator Mohammad Sharifuzzaman Sharif jointly inaugurated the tree fair as chief guest. Presided over by the Deputy Director of the Local Government Department and Acting Deputy Commissioner, the function was attended, among others, by Sharmin Akhtar, Head of Bangla Department of Chuadanga Government College, Dr. Munshi Abu, Deputy Director of Department of Agricultural Extension Masudur Rahman Sarkar, Additional Deputy Commissioner General Noyon Kumar Rajbongshi, Divisional Forest Officer Rejaul Alam, Upazila Nirbahi Officer of Shadur Upazila Tithi Mitro, Commandant of Ansar and VDP Rafiqul Islam, Information Officer Shilpi Mondol and officials of various departments and students. 14 stalls have been opened in the fair and fruit-bearing wooden and medicinal saplings are being displayed and sold in these stalls. The fair will remain open for all at 9 a.m. to 8 p.m. every day for all. Earlier, a colorful rally was brought out from the Deputy Commissioner's office premises and ended at Muktagacha premises after parading different main roads. The District Administration and Local Forestry Department have jointly organized it. A discussion meeting was held at Joshua Press Club Auditorium today on the occasion of 15th founding anniversary of a private TV channel. Administrator of Jila Parishad, Mohammad Delwar Hussain Khan Khokon, attended it as chief guest. Presided over by the district representative of the TV channel, the meeting was attended by the district senior information officer, president and general secretary of the press club, journalists and concerned officials. Later, a cake cutting ceremony was arranged on the occasion. 42 mother goats and cheques of 85,000 taka were distributed among 21 poor and distressed people and 3 non-government organizations at Daulatpur Upazila Social Service Office premises in Kushtia today. Member of Parliament Reza Ahmed Bachu distributed these as chief guest. The concerned officials, public representatives and local elite were present at that time. Saplings of different types of fruit-bearing wooden and medicinal trees were distributed among 2,000 students of Alamdanga Pilot Secondary Girls School and Alamdanga Government Pilot Secondary School under Alamdanga Upazila in Chuadanga today. Administrator of Jila Parishad, Sharifuzzaman Sharif, distributed these as chief guest. Presided over by the headmaster of the Alamdanga Pilot High School and function was attended by the teachers, students, public representatives and local elite. Jersey and football were distributed among 80 young footballers at Ballfield Ground under Mohammadpur Upazila in Magura today. Former Member Secretary of Upazila BNP Akhtaruzzaman distributed these as chief guest. Beneficiaries, including political leaders and workers and local elite, were present at that time. Kabaddi and Choto Joka Jubo Sangho defeated Bahadurpur 11 by 36 points to 30 in the anti-tobacco Kabaddi tournament at Kashipur Shindhail Ballfield Ground under Mohammadpur Upazila in Magura today. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনছেন মিডিয়ামওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম 88.8 মেগাহার্টজ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে পালায়, আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে কিশোর বাড়ুই, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, মধ্য শ্রাবণের এই পরন্ত বিকেলে সন্ধ্যার ঠিক আগের ক্ষণে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি শোনার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী হাসিয়ারা খাতুন হাসি আর গীতিকার শিবপদ মণ্ডল।

শুনছেন রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গীতিকার শিউলি মহিউদ্দিন, শিল্পী অজয় কুমার দাশ।

পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়ায় এবারে শুনবেন মোহাম্মদ আব্দুল গণির কণ্ঠে একটি গান, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: এতক্ষণ শুনছিলেন শাহানা পারভিন রত্নার কণ্ঠে পল্লীগীতি। গীতিকার ছিলেন কানাইলাল শীল।
1: প্রিয় শ্রোতা,
0: পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়ার আজকের আয়োজনের শেষ গানটির শিল্পী সাইদুল ইসলাম। গানের কথা সাজিয়েছেন বীরেন্দ্রনাথ বিশ্বাস।

এতক্ষণ শুনছিলেন পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির শিল্পী আবিদা সুলতানা, গীতিকার মাসুদ করিম।

শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি দেশাত্মবোধক গান শুনলেন, প্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। আল কোরআন সূরা বাকারা। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ক্রোধ সংবরণ করো, রূঢ় ভাষা ব্যবহার করো না। পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। আল কুরআন সূরা আল ইমরান। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বণ্টন করতে হবে। উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করো না। আল কুরআন সূরা নিসা। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ।

তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

অবাধ্য যারা পাপি বুজদিল, করিও না সেই মিছিলে শামিল। এই মোনাজাত করিও কবুল, হে পালক সকলে তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ হাসরে।

পরপর দুখানি হামদ শুনলেন খুরশিদ হাসান খান ও সাইদুর রহমান সাইদের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। অল্প কিছুক্ষণের মধ্যেই স্থানীয় খবর শুনবেন বাংলায়।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, এনসিপির রাজনীতি এখন সম্পূর্ণভাবে জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। তারা বন্দোবস্তের রাজনীতির নামে মূলত ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। তারা এমনকি প্রধানমন্ত্রী এবং তার পরিবারকেও গালিগালাজ করতে দ্বিধা করছে না। তিনি আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাশেদ খান বলেন, সিলেটের ঘটনাটি ঘটেছে জনপ্রিয় সংসদ সদস্যকে নিয়ে এনসিপির নেতৃবৃন্দের বাজে কথা বলায়।
1: আমি বলতে চাই যে এনসিপির উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা। বাংলাদেশে তারা, হ্যাঁ, গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে, কিন্তু আমি আগেই বলেছি যে কেউ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন মুক্তিযোদ্ধা, আর এই জন্য তার পরবর্তী অপরাধ মাফ হয়ে যায় না। সুতরাং গণঅভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এটার জন্য ভাই আপনার খেসারত দেয়া লাগবে।
0: জেলা প্রশাসকের সভাপতিত্বে সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সাইবার স্পেসে শিশু, যুব ও নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সাইবার বুলিং, যৌন নির্যাতন ও মানসিক সহিংসতা প্রতিরোধে অংশীদারদের এক সমন্বয় সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সাইবার স্পেসকে শিশুদের জন্য নিরাপদ করতে অভিভাবক, শিক্ষক, গণমাধ্যম, আইন শৃঙ্খলা বাহিনী এবং সুশীল সমাজকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা বিভাগীয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হুসাইন শওকত এতে মুখ্য আলোচক ছিলেন। একটি বেসরকারি সংস্থার পরিচালকের সভাপতি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও প্রকৃতি রক্ষা সহ মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা খুলনার বৈরাস্ত মেট্রোপলিটন পুলিশ খুলনা বৈরাস্ত মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় এতে প্রধান অতিথি ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ এতে প্রধান আলোচক ছিলেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিত্বে ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোসাম্মদ মাহবুদা খাতুন, মেট্রো পুলিশ লাইন্স হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা মুক্ত মঞ্চ প্রাঙ্গনে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা আজ থেকে শুরু হয়েছে। সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ যৌথভাবে প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলার উদ্বোধন করেন। স্থানীয় সরকারি বিভাগের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সী আবু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজবংশী, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, সদর উপজেলার নির্বাহী অফিসার তিথি মিত্র, আনসার ও বিটিভির কমান্ডেন্ট রফিকুল ইসলাম, তথ্য অফিসার শিল্পী মণ্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 14টি স্টলে ফলদ্য, বনজ ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। প্রধানমন্ত্রী দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ঘোষণার প্রেক্ষিতে খুলনা মহানগরীর বয়রা পুলিশ লাইন্স হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে আজ 300টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান অতিথি হিসেবে এসব গাছের চারা বিতরণ করেন। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আজ সাতক্ষীরা তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন খুলনার উপসহকারী পরিচালক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। ঝিনাইদহের কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ কালীগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ 2-0 গোলে রায়গ্রাম ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মেহেরপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ মেহেরপুর সদর ফুটবল একাদশ 4-1 গোলে মুজিবনগর ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরপর আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: বাবা বাবা ভাই, বৃষ্টিটা বাদলা এটা ওটার মধ্যেও দেখি যে আসরে আসার জন্য কেউ বাদ থাকে না।
4: এটি না আসার পরে তো মন ভালোই লাগে না, কত কিছু শিখবার পারি ভাই, এই জন্যই তো আসি।
3: না না, খুব ভালো কথা, আসতে তো হবি। কারণ হচ্ছে যে আমাদের এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের যে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, এই যে আমরা মাটি, এই দেশ মাটি আমাদের জন্য, তাই না? এখানে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশটার মাটির সাথে আমাদের বাতাস, মাটি আমাদের রন্ধে রন্ধে একটা টান কাজ করে। এই দেশটার যখনই কেউ খারাপ কিছু করে তখনই আমাদের কাছে কষ্ট লাগে। যেমন ধরো এই যে বাচ্চা, বাচ্চার কিন্তু কোনো খারাপ হলেই মায়ের কিন্তু টান লাগে, তখন মা কয়ে ফেলে যে আমার সাওয়ালডার বা আমার মায়াডার জানি কি হয়েছে, তাই না? এরকম কিন্তু
4: পিছলের অসুখ হইলে ফেলে মায়ের মনে করে যে না হ্যাঁ ছোলের না হ্যাঁ যদি আমার হলে হয়।
3: তো এখন এই যে ঘটনা যে দেখো যে মায়ের সাথে যে শিশুর যে সম্পর্কটা, এই ঠিক একই রকম আমার সাথে কিন্তু আমার মাটি, এই দেশ বাংলাদেশ এটা টান কাজ করে। খারাপ হলেই আমার কষ্ট হয়, তাই না? তোমার হয় না?
4: তো
3: এই কষ্টটা লাঘব করার একটাই পথ আছে, এই দেশের মানুষ আমরা যারা তারা যাতে সৎ থাকি, সত্য পথে থাকি এবং আমরা এই দেশটার প্রত্যেকটা বিষয় ভালোবাসি, যা ভালো তাই নিয়ে, তাই না?
4: খালি মুখে মুখে করলে হবে না, কাজেও প্রমাণ করে দেওয়া।
3: এই কাজে প্রমাণ করতে হলেই পারে, তাহলে প্রথমেই কাজ করতে হবে হলে যে আমরা যে গাছ লাগাই, এই গাছ লাগানোটা বাড়া দিতে হবে।
4: এই বর্ষাকালটা তো সবচাইতে ভালো সময় গাছ লাগানি
3: কি রাজা ভাই? তো এই যে গাছ লাগানোর ব্যাপারে তুমি কিছু কও দেখিনি।
1: গাছ লাগাইতে হবে, শোনো, তিন রকম আমি তো মনে করি, তিন রকমের গাছ লাগান লাগবো, ফলজ, বনজ, ঔষধি। এখন তোমার ঘরে একখান পোলা জন্ম নিল, বুঝছো? তুমি যেদিন পোলা জন্ম নিল সেই দিন যদি একখান গাছ লাগাও, তোমার পোলাও বড় হইল, গাছও
3: বড় হইল। তুমি জানি কি কইলে যে পোলা কে মায়া
4: হচ্ছে,
3: হচ্ছে রহমতের। আমাদের মুসলমানদের কিন্তু আল্লাহ কইছে, আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে না, মেয়ে সন্তান জন্ম কিন্তু কি
4: রহমত,
3: রহমত, রহমত। এই রহমতের ব্যাপারটা নিজেদের কাছেও আনতে হবে, তাই না? অত দেখো যে আমাদের ঠিক তেমনি আমার এই দেশে আমরা গাছ লাগা ভরে ফেলাবো যাতে অক্সিজেন ফ্যাক্টরি তৈরি হয়। আর আমরা যে কৃষি কাজ করি, আমাদের অনেক কিছু বেচা কিনা করতে হয়,
4: তা তো হয়।
3: আমরা মাছ, মাছের খামার করেছি, মুরগির খামার, হাঁস খামার,
4: গরুর খামার,
3: গরু ছাগল সবকিছু মিলে
4: সুস্থ মতো কেমনে পৌঁছান যায় বাজারে জানান দরকার।
3: কিন্তু মনে রাখতে হবে এই যে এইগুলো বাজারজাত করার ব্যাপারে একটা পদ্ধতি আছে, কি করে আধুনিক পদ্ধতিতে আমরা এই বাজারজাত করব আমাদের সবকিছু। ধরো যে এই তথ্য কেমনে যাবি বা আমরা বেচা কিনা কেমনে করব, কি হবে এগুলো বিস্তারিত জানা উচিত।
4: খালি উৎপাদন করলে তো হবে না, সেটাকে আবার লাভ দিয়ে বেচানো লাগবে।
3: আমরা শুনি আমাদের এই বিষয়ে বলতেছেন সুলতানান নাসিরা, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। নাকি
4: শুনুন,
3: আপনারাও শুনতে থাকেন।
5: আধুনিক বাজার ব্যবস্থাপনা বলতে একটি পরিকল্পিত, তথ্য নির্ভর, যুক্তি নির্ভর ও দক্ষ বাজার পরিচালনা ব্যবস্থা বোঝায়, যেখানে উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার মধ্যে পণ্য, তথ্য ও তথ্যের প্রবাহ কার্যকরভাবে পরিচালিত হয়। সহজভাবে বলতে গেলে আধুনিক বাজার ব্যবস্থাপনা হল প্রযুক্তি, তথ্য, পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো বিপণন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও লাভজনক করা। আধুনিক বাজার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা হল কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও ভোক্তার নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য। একথা সর্বজন স্বীকৃত যে কার্যকর ও দক্ষ বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা ছাড়া কৃষিকে লাভজনক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা বেশ কঠিন। উন্নত বাজার ব্যবস্থাপনা ও অবকাঠামো নিরাপদ খাদ্য নিশ্চিতের অন্যতম নিয়ামক। বাংলাদেশের বাজারেও এরই মধ্যে ব্যবস্থাপনার ব্যাপক আধুনিকায়ন ঘটেছে। উৎপাদিত পণ্য বা খাদ্য খামার থেকে ভোক্তা পর্যন্ত সঠিক তাপমাত্রায় সংরক্ষণ, পরিবহন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণের উন্নতম অনুশীলনের অভাবে সংক্রামক ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। এ কারণে বাজার ব্যবস্থাপনার উন্নতি ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি, যাতে ভোক্তারা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে। আধুনিক বাজার ব্যবস্থাপনা ও খাদ্যের নিরাপদতা রক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল মডেল মার্কেট ব্যবস্থাপনা গড়ে তোলা। এতে প্রাকৃতিক আলোবাতাস সমৃদ্ধ বহুতল ভবন নির্মাণ, পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের জন্য আড়াআড়ি জানালা এবং সূর্যের আলো প্রবেশে উলম্বিমুখী ব্যবস্থা রাখা, পর্যাপ্ত কৃত্রিম আলো ও বাতাস প্রবেশের সুবিধা রক্ষা করা, মেঝেগুলো শুকনো ও জীবাণুমুক্ত রাখতে স্বাস্থ্যকর পরিবেশ ও সঠিক তাপমাত্রা বজায় রাখা, পণ্য লোড এবং আনলোড করার জন্য মার্কেটের নিকটবর্তী পর্যাপ্ত স্থানের ব্যবস্থা রাখা, প্রয়োজনীয় গাড়ি পার্কিংয়ের স্থান রাখা, কৃষি ও অন্যান্য পণ্য স্থানান্তর ও উঠানামা করার জন্য পর্যাপ্ত কারিগরি সুবিধা নিশ্চিতকরণ, বহুতল বিশিষ্ট বাজারে মানুষ ও পণ্য উঠানামা করার জন্য পর্যাপ্ত প্রশস্ত এবং বহুমুখী ব্যবস্থা রাখা, বাজারের অভ্যন্তরে ক্রেতা এবং বিক্রেতাদের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা, শাকসবজি ফলমূল মাছ মাংস এ ধরনের বাজারে দূষণ রোধে উন্মুক্ত পানির নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থার পরিবর্তে আবদ্ধ নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, শাকসবজি ফলমূল মাছ মাংস সহ ধোয়া ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পরিপালনে নিরাপদ ও প্রবাহমান পানি সরবরাহ নিশ্চিতকরণ, নিরাপদ ও জীবাণুমুক্ত উপায়ে স্বল্পমেয়াদী সংরক্ষণ ও বিক্রির জন্য শীতলীকরণ কক্ষ বা চিলিং চেম্বার রাখা, কর্মী ও বিক্রেতাদের পানির জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, তরল সাবান দ্বারা হাত ধোয়ার ব্যবস্থা এবং মহিলা ও পুরুষ স্টক হোল্ডারদের জন্য উন্নত টয়লেট সুবিধা রাখা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, এই বিষয়গুলো আধুনিক বাজার ব্যবস্থাপনা ও খাদ্যের নিরাপদতা রক্ষার জন্য খুবই জরুরি। আধুনিক বাজার ব্যবস্থাপনায় কৃষি বিপণন অধিদপ্তর যে সকল কাজ করে যাচ্ছে তা হল ডিজিটাল বাজার তথ্য ব্যবস্থা ও বাজার দর প্রচার করা, চাহিদা ও সরবরাহ ভিত্তিতে বাজার বিশ্লেষণ করা, কৃষক ও ক্রেতাদের মধ্যে সরাসরি বাজার সংযোগ সৃষ্টি, কৃষিপণ্য গ্রেডিং প্যাকেজিং ও মান নিয়ন্ত্রণের লক্ষ্যে অ্যাসেম্বল সেন্টার নির্মাণ, ডিজিটালাইজড সুবিধা সমৃদ্ধ আধুনিক শস্য গুদাম ব্যবস্থাপনা, বাজার অবকাঠামো নির্মাণ, এই কাজগুলো কৃষি বিপণন অধিদপ্তর করে যাচ্ছে। আধুনিক বাজার সতর্কতামূলক ব্যবস্থাপনার জন্য কিছু জিনিস আমাদের সতর্ক থাকতে হবে, যেমন বাজারে বহুমুখী অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, বাজার চত্বরে পানির রিজার্ভ নিশ্চিত করতে হবে, জরুরি চিকিৎসা সহায়তা সুবিধা নিশ্চিতে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি রাখা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, দুর্গন্ধযুক্ত স্থানে খাদ্য পণ্য সংরক্ষণ ও ক্রয় বিক্রয় প্রতিহত করতে হবে, বাজারে দূষণ ও দুর্গন্ধ মুক্ত রাখতে দ্রুত বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলেই আধুনিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হবে। ধন্যবাদ।

0: গানটা কেমন লাগতেছে? হ্যাঁ দেখো, ক্যালসিয়াম ভিটামিন এইসব নিয়ে কথা করছে। তাহলে যিনি করছেন সেই শিল্পীর নামটা একটু শুনি নাকি? শিল্পী শাহিদুল ইসলাম রাজু, গীতিকার মোজাম্মেল হক পুরু, আর সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। চলো আমরা সবাই মিলে গানটা শুনতে
1: শুনি।

0: হ্যাঁ দেখিছো কত কিছু খাওয়া, তাই না? এই যে আমার শরীর পুষ্টিকর খাবার খালি পারে আমার জন্য ভালো নাকি? তো কি কো তোমরা,
1: যত ভিড় মশলা টসলা দিয়ে কম খাওয়া যায় ততই ভালো, আবার ভাজা পড়া কম
0: খাওয়া লাগবে।
2: আমি হাইটে আসার সময় হারুন ভাই হাঁটু ব্যথা করে, মনে হয় কি পায়ের গোড়ালি ব্যথা করে।
0: না কিন্তু ঘটনা হচ্ছে, শোনো, ব্যথা করে যে তাতে পুষ্টি কম কি না জানি নে, তবে স্বাস্থ্য ভালো রাখার জন্য তোমার নিরাপদ এবং পুষ্টিকর খাবার খাতি হবে। এই যে ছোট মিয়ার যে ওই যে খালা, দেখো ওই ছোট খালা হলেও ছোট, কিন্তু দেখো সে কেমন শুকনা লেলবেলে হয়ে চলে, তাই না? মনে হয় যে কিছুই খায় না।
1: তারপরে যে জুবাইর আছে না আমার ঘরে, তার দেখছো কত ভুরি কত মোটা, খালি ভাজা পড়া খায়, ওই জন্য ওই রকম স্বাস্থ্য।
0: তবে আমাদের মনে রাখতে হবে যে পুষ্টিকর খাবার খেতে হবে। এই ব্যাপারে কিন্তু জিজ্ঞাসা করেছিল যে যেমন নকিব আছে, তারপরে মনে করো যে আদিব আছে, তারপরে আমার আরো কয়েকজন ফাহাদ, তো এরা এরা কিন্তু যুব সমাজ, এরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করে। এই যে এই যুব সমাজের কিন্তু একটা কথা এখন তারা কয়, সবাই বলে যে তোমরা কিন্তু সার নিরাপদ ভাবে দিবা, বেশি সার দিবা না,
2: জৈব সার দাও,
0: কিছু করবা না। এরা কিন্তু এখন অনেক বোঝে যে স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাবার
2: দরকার,
0: যাতে আমরা উৎপাদন করতে পারি, যাতে মানুষের উপকার হয়। তো এই ব্যাপারটা তো আমাদেরও জানতে হবে,
2: জানান দরকার।
0: তো আমাদের এই ব্যাপারে জানাচ্ছেন ডাক্তার মোহাম্মদ জামাল হোসেন, বাংলাদেশ ফুলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, আর তার সাথে এই বিষয়ে কথা কইছে ইশরাত জাহান। চলো শুনি আসি।
2: আচ্ছা শুনি।
3: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আসরে। আমাদের আজকের বিষয় সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব। এই বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ জামাল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ফুলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বার্টন। স্বাগত আপনাকে আজকের আসরে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে খাদ্যের উপাদান ও প্রধান কাজ আসলে কি?
4: ধন্যবাদ। আসলে একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রথমে যেমন নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হয়, এবং সেই সাথে পুষ্টির যে উপাদানগুলো রয়েছে সে সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তো সাধারণত আমরা ছটি উপাদান রয়েছে, তার সাথে আরো একটি উপাদান যেটা আস আমরা বলতে চাচ্ছি। প্রথমত আপনার শক্তির যে উৎসটা, আমরা শর্করা থেকে, বিশেষ করে আমরা ভাত থেকে কিংবা রুটি কিংবা চিড়া কিংবা চিনি থেকে গুড় থেকে পেয়ে থাকি, যেটা আপনার শক্তি জগতে নিশ্চিত করে। একই সাথে প্রোটিনের উৎস, বিশেষ করে মাছ মাংস দুধ ডিম থেকে পেয়ে থাকি, যেটা আপনার শরীরের গঠনে সাহায্য করে থাকে। চর্বি বা তেল, আমরা সাধারণত তেল ঘি মাখন এখান থেকে চর্বির চাহিদাটা পূরণ করে থাকি। ভিটামিন মিনারেলস, আসলে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল থেকে এই ভিটামিন এবং মিনারেলসের চাহিদাগুলো আমরা পূরণ করে থাকি। একই সাথে বিভিন্ন ধরনের আহারজাতীয় খাবার থেকে আঁশের চাহিদা পূরণ করে থাকি, বিশেষ করে শাকসবজি ফলমূল থেকে রয়েছে, এটাও একটা উপাদান। সর্বশেষ বলা যেতে পারে যেটা পানি, যেটা অপর নাম জীবন আসলে, তবে অবশ্যই সেটা নিরাপদ এবং বিশুদ্ধ পানি হতে হবে।
3: এবারে আপনার কাছ থেকে একটু জানতে চাইব খাদ্যের পুষ্টি অপচয় রোধে করণীয় কি?
4: প্রথমে পারিবারিকভাবে একটা পরিকল্পনা থাকা দরকার, বিশেষ করে একটি পরিবারে বিভিন্ন ধরনের, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রমের মানুষ থাকে, তাদের চাহিদা অনুসারে কেনাকাটাটা, অর্থাৎ আপনি কোনটা দরকার কোনটা দরকার নয়, প্রয়োজন অনুযায়ী কেনাকাটাটা বাঞ্ছনীয়। তার সাথে সাথে আমাদের রন্ধনশালা যেহেতু রান্নার কাজটা সম্পন্ন, আমাদের মায়েরা বিশেষ করে এই কাজে করে থাকেন, সেক্ষেত্রে রান্নার ক্ষেত্রে প্রথমত বাজার থেকে যে শাকসবজি ফলমূল কিংবা অন্য অন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র যেটাই আনুক না কেন, প্রথমে গ্রেডিং সর্টিং আমরা বাছাই করার কথা বলি। তারপর রান্না করার ক্ষেত্রে আমরা বলি যে যখন যে কোনো সবজি ফল কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, এবং কাটার সময় খেয়াল রাখতে হবে একটু বড় বড় টুকরো করে কাটতে হবে। খেয়াল রাখতে হবে যে কাটার পরে যেন আর ধোয়ার যে কাজটা সেটা যেন না করতে হয়। একই সাথে বলতে হয় যে রান্না যখন করবেন, বিশেষ করে শাকসবজি ফলমূল যেটাই আমরা রান্না করতে যাই না কেন, তার বর্ণ যেন পরিবর্তন না হয়। তাহলে বর্ণ যদি পরিবর্তন হয় তাহলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। একই সাথে নির্দিষ্ট তাপের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো মেনে রান্না করলে পুষ্টিগুণ বজায় রেখে রান্না করাটা সম্ভব হবে।
3: চমৎকার বলেছেন। এবারে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে জানবো আপনার কাছ থেকে।
4: আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি দশজনে আমরা অনিরাপদ খাবার গ্রহণ করছি, যার ফলে বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে নন কমিউনিকেবল বা অসংক্রামক রোগের দ্বারা আক্রান্ত হচ্ছি। তো এই জন্য আমরা বলছি যে অবশ্যই খাবার নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হতে হবে। আমরা কম খাবো বাট সেটা অবশ্যই নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ হতে হবে। সর্বপ্রথম আমরা যদি চিন্তা করি আমাদের মাথা অর্থাৎ ব্রেনের কথা যদি চিন্তা করি, সেই মস্তিষ্ক ভালো রাখার জন্য যে উপাদানগুলো, বিশেষ করে ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা বলে থাকি, অ্যান্টিঅক্সিডেন্ট কথা বলে, বিভিন্ন ধরনের ভিটামিনের কথা, ভিটামিন ডি এর কথা বলে থাকি, যেগুলো মূল উৎসই হচ্ছে আমাদের বিভিন্ন খাদ্যের অনুপুষ্টি বা ভিটামিন বা পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলেই তাহলে সেটা আমরা পাবো। একই সাথে আমরা বলি যা মানুষের দৈহিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হয়। যেমন আমরা প্রোটিনকে প্রাধান্য দিয়ে থাকি, অবশ্যই প্রাণীজ প্রোটিনকে প্রাধান্য দিব। খেয়াল রাখতে হবে যে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যে বৃদ্ধি করে তার জন্য কিন্তু খাবারের এবং পুষ্টিকর খাবারের ভূমিকা রয়েছে। শক্তির যোগান নিশ্চিত করতে, দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের ঝুঁকি বিশেষ রোগের যে ঝুঁকি হ্রাস করতে খাদ্যের ভূমিকা রয়েছে। মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রয়েছে। আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সেক্ষেত্রে কিন্তু ভিটামিনের বা অন্যান্য যে শক্তির উৎস যে খাবার, নিরাপদ খাবার নিশ্চিত করা দরকার। একই সাথে আমাদের হাড় গড়া অস্থি মজ্জা নিশ্চিত সুগঠিত করার ক্ষেত্রে পুষ্টিকর এবং নিরাপদ খাবারের ভূমিকা রয়েছে এবং আমাদের হৃদযন্ত্র ভালো রাখার জন্য পুষ্টিকর নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে।
3: সবশেষে আপনার কাছে জানতে চাইব, খাদ্য নিরাপদ ও পুষ্টিকর রাখতে আমাদের করণীয় কি?
4: প্রথমত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিকল্প নাই। আমরা জানি যখন যে খাবারগুলো তৈরি করতো সেক্ষেত্রে প্রসেস থেকে শুরু করে একবারে হ্যান্ড ওয়াশিং থেকে শুরু করে আপনি যে যন্ত্র ব্যবহার করছেন, যে ছুরি ব্যবহার করছেন, যে পাত্র ব্যবহার করছেন অবশ্যই নিরাপদ এবং একেবারে পরিচ্ছন্ন হওয়া বাঞ্ছনীয়। একই সাথে কাটা বাটা কিংবা রান্নার ক্ষেত্রে যে নিয়মগুলো, বিশেষ করে আমি প্রথমে বলেছিলাম যে কাটার পর আর ধোয়ার সুযোগ নেই। একই সাথে নির্দিষ্ট তাপে যেমন রান্না করতে হবে, বিশেষ করে আমরা সংরক্ষণের ক্ষেত্রে আমরা অনেক সময় উদাসীন থাকি। আমরা দেখি একই ফ্রিজে মাছ মাংস দুধ ডিম একই জায়গায় থাকে, এটি স্তরে স্তরে স্তরে ভিন্ন। বিশেষ করে রেডি ফুড যেটা আমি এখনই খাবো সেটাকে উপরে স্তরে রাখার ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে পাঁচের নিচে এবং সাইটের উপরে খাবার সংরক্ষণ করতে হবে এই তাপমাত্রাটা, আর পাঁচের এবং সাইটের মাঝামাঝি এটা বলা হচ্ছে ড্যাঞ্জার জোন, এই অবস্থায় খাবার সংরক্ষণ করা যাবে না। পাশাপাশি আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা বলি যে নিরাপদ তাপমাত্রার পাশাপাশি নিরাপদ পানি, বিশেষ করে আমরা পানি বা অন্যান্য যে খাদ্য উপাদান মুখরোচক বিশেষ করে মশলা জাতীয় যে উপাদানগুলো ব্যবহার সেগুলো যেন নিরাপদ এবং তাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। একই সাথে সঠিক পাত্র নির্বাচন করা অত্যন্ত জরুরি। যদি আমরা সুস্থ দেহে বাঁচতে চাই তাহলে অবশ্যই নিরাপদ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।
3: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার প্রশ্নের উত্তর দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য।

0: রাজুর দুদিন থেকে অসুখ, তুমি দেখি চুপ করে বসে আছো।
1: আরে পোলাপান গো, অসুখ বিসুখ হয় তাই বলে এত ভাবা ভাবের কি আছে?
0: অসুখ যখন শুরু হয় তখনই তার চিকিৎসা করা উচিত। তুমি রাজুরে ডাক্তারের কাছে নিয়ে যাও।
1: ডাক্তারের কাছে নেওয়া লাগবো না, ডাক্তার সাহেব নিজেই আইবেন।
0: ডাক্তার সাহেব কি জানে আমাগো রাজুর অসুখ? খবর না দিলে ডাক্তার সাহেব আইব কেমনে?
1: শোনো, পোলার লেগা মায়ের যেমন চিন্তা, বাপের ভাবনাও কম না।
0: তোমার কথা শুনে তো সেরকম মনে হইতেছে না।
1: আমি ডাক্তার সাহেবরে আইতে খবর দিছি।
0: এই কথা আগে কইবা না।
2: আলম,
1: ওই যে ডাক্তার সাহেব আয়া পড়ছেন।
2: এই যে আলম, তোমার ছেলে আবার কি অসুখ বাঁধালো?
0: কিছুই বুঝতাছি না।
2: আচ্ছা আচ্ছা, আমি দেখছি।
1: কেমন বুঝলেন ডাক্তার সাহেব?
2: হ্যাঁ, অনিরাপদ খাবার খাওয়ার কারণে ও অসুস্থ হয়ে পড়েছে।
0: খাবারে আবার অনিরাপদ কি ডাক্তার সাহেব?
2: মানসম্মত, স্বাস্থ্যসম্মত নয় এমন খাবারই অনিরাপদ খাবার।
1: এতদিন তো আমরা এইসব ভাবি নাই।
2: ভাবো নাই, কিন্তু এখন ভাবতে হবে। কারণ কিছু লোক নিজেদের স্বার্থে শিশুদের খাদ্যে ভেজাল মেশাচ্ছে, কৃত্রিম রং দিয়ে লোভনীয় করছে, অস্বাস্থ্যকর জিনিস ব্যবহার করে মুখরোচক করছে। শিশুরা এইসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে।
0: ডাক্তার সাহেব হাসা কথা কইছেন, রাজুর তো ভাত খাইতে ইচ্ছা করে না, ওই সব দোকানের মজা খাইবার চায়।
1: এই খাবার যে অনিরাপদ, স্বাস্থ্যসম্মত না, এইটা জানলে তো মানা করতাম।
2: সেই কারণে কেনার সময় নিরাপদ খাবার দেখে কিনতে হবে। অনেক সময় মেয়াদ উত্তীর্ণ খাবারও শিশুদেরকে ভুলিয়ে ভালিয়ে গছিয়ে দেয়।
0: ডাক্তার সাহেব, শিশুরা তো অবুজ, তাগোর সাথে মানুষ এমন করে?
1: এগো শাস্তি হওয়া উচিত।
2: সরকার নানাভাবে নিরাপদ খাবারের প্রতি তাগিদ দিচ্ছে, অনিরাপদ খাবারের বিরুদ্ধে বিভিন্ন আইন করেছে, শাস্তির ব্যবস্থাও আছে। তবুও কিছু কিছু মানুষ অর্থের লোভে নিজেদের স্বার্থে অনিরাপদ খাবার তৈরি ও বিক্রি করছে।
1: অহন থেকে আর আমরা রাজুরে দোকানের ওই সব অনিরাপদ খাবার খাইতে দিব না।
2: ঘরে তৈরি খাবারও অনেক সময় না জেনে না বুঝে ভুল করে অস্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করা হয়।
0: এইটা কোন কি ডাক্তার সাহেব?
2: হ্যাঁ ঠিকই বলেছি, বাজার থেকে শাকসবজি কিনে এনে মাটিতে রাখলে মাটিতে থাকা জীবাণু শাকসবজিতে লেগে খাদ্য অনিরাপদ হয়ে যায়।
1: শোনো বউ, ভালো কইরা শুইনা রাখো।
2: রান্না করা খাবার কাঁচা সবজির পাশাপাশি রাখা উচিত নয়।
0: আমরা তো এসব জানি না বলে রাখি ডাক্তার সাহেব।
2: অনেকেই সেটা জানে না। সবচেয়ে বড় কথা, খাবারের আগে ও পরে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ময়লাযুক্ত হাতে নিরাপদ খাবার খেলেও সে খাদ্য অনিরাপদ হয়ে যায়।
0: অহন থেকে ডাক্তার সাহেব যেমনে কইলেন সেভাবেই খাবার তৈরি করুম, পোলারও খাওয়াম।
2: তাহলেই দেখবে তোমাদের রাজু অনিরাপদ খাবারের কারণে আর অসুস্থ হবে না।
3: হ্যাঁ, তাহলে নিরাপদ খাবার তাই না, সবাই উচিত। আর আরেকটা বিষয় এই যাওয়ার আগে জানাই দেই, সেটা হচ্ছে এই যে বর্ষার কালে আমারে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি যা যা আছে এগুলা কিন্তু নিরাপদে রাখতে হবে নাকি? আর সেগুলার ব্যাপারে যত্নার্থী খুব বেশি করে করতে হবে। এবং ধরো আশেপাশে যে আমরা গাভী বা গরু ছাগল পুষি, এগুলা ঘরটা পরিষ্কার রাখতে হবে, ভেজা না থাকে, তাহলে এত দামি দামি জিনিস নষ্ট হয়ে যাবে।
4: আল্লাহ মাফ করুক।
3: তাহলে আমাদের এগুলোর ব্যাপারে খুব সচেতন থাকতে হবে, তাই না? তো এই কথাই থাকলো আজকে, নাকি কো? তো যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি, আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে
4: গাছ লাগান। হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠানের চতুর্থ পালা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌস লিজা, মাহমুদা আক্তার রাখি ও আমি শাহিন সুলতানা। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ ইবতেহাজ আহমেদ, সৈয়দ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, শ্রাবণ সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী অপু আমান, গীতিকার হাসান হাফিজ, সুর করেছেন মিল্টন খন্দকার।

সৈনিক ভাই বোনেরা আপনারা শুনছেন মেঠোসুর অনুষ্ঠানে পল্লীগীতি। এবারে শুনবেন আবু বকর সিদ্দিকের কণ্ঠে মোমেন চন্দ্র বর্মনের সুরে ও কথায় এই গানটি।

দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল, রেল লাইন, বহে সমান্তরাল। এ গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু, সুরকার মোহাম্মদ শাহ নওয়াজ, শিল্পী দিলরুবা খান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর শুনছেন। এবারে শুনবেন লালন শাহর গান, শিল্পী দিল আফরোজ রেওয়া।

0: এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনানৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। উৎসবমুখর পরিবেশে গাজীপুরের টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে আজ থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্ট ও ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন। এই আয়োজনে মোট 26টি দেশের খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তবে মূল প্রতিযোগিতায় লড়ছে 17টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রিজার্ভ, ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। চারদিনব্যাপী এই যৌথ প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে দেশের আর্চাররা নিজেদের আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বৈরী আবহাওয়ার কারণে আগামী 9ই আগস্ট চট্টগ্রামে উদ্বোধন হতে যাওয়া প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এক মাস পেছানো হয়েছে। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, দেশব্যাপী 1,60,00,000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্যালেন্ট হান্ট স্কিম চালু, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ করা এবং আনন্দময় শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল 2 ভাগে বিভক্ত হয়ে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী শনিবার প্রথম দফায় এবং রোববার দ্বিতীয় দফায় দলটি সফর করবে। আগামী 13ই আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22শে আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এদিকে টেস্টে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী রোববার স্পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। গতরাতে নিউইয়র্কের ইয়াংকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে লিভারপুল 1-0 রেক্স হ্যামকে পরাজিত করে। ম্যাচের 75তম মিনিটে টিনেজ ফরওয়ার্ড রিও এনগুহোমা জয়সূচক গোলটি করেন। এর আগে গত শনিবার ন্যাশভিলে স্যান্ডারল্যান্ডকে 4-2 হারিয়ে প্রথম জয় পেয়েছিল লিভারপুল। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31শে আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। আগামী 19শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি তামিম ইকবাল জাতীয় দলের নেতৃত্বে নতুন কাঠামো ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটন কুমার দাসকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। এই ফরম্যাটে লিটন মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হলেন। এর ফলে সাদা বলের 2 সংস্করণ ওয়ানডে ও টি টোয়েন্টি দুটিতেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। অপরদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত বহাল থাকছেন। তামিম ইকবাল বলেন, দলের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনায় এই নতুন নেতৃত্ব কাঠামো অনুমোদন করেছে বোর্ড। সাদা বলের ক্রিকেটে সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে, আর লাল বলের ক্রিকেটে সহ অধিনায়কের দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড
ও আফগানিস্তানের মধ্যে পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের পাঁচ তারিখে দু দলের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 7ই আগস্ট দ্বিতীয়, 10ই আগস্ট তৃতীয়, 12ই আগস্ট চতুর্থ এবং 15ই আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে। এতে আজ শুনবেন ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি পর্ব, জীবনপথে সুদীর্ঘ পথ পাড়ি দিতে প্রয়োজন ধৈর্য আর আস্থার, জীবনে বিপদ আসবে, নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই জীবন তার আপন গতিতে সামনের পথে এগিয়ে যাবে, তবে সংকট সময়ে তাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারছি, এটাই প্রধান বিষয়। ইসলামের সৎ কাজে ধৈর্য ধারণকারীর জন্য রয়েছে পুরস্কার, এবং এই পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে তার বান্দাকে দান করবেন। তাই আসুন আমরা প্রতিটি কাজে ধৈর্য ধারণ করি, এক আল্লাহর উপর ভরসা রাখি। ইসলামের নারী অধিকারের কথা বারবার বলা হয়েছে। পবিত্র কোরআন শরীফে নারীদের তাদের স্বামীর ও বাবা মার সম্পত্তিতে ভোগ দখলের অধিকার দেওয়া হয়েছে। নারীকে তার প্রাপ্য সম্মান এবং অধিকার দিতে হবে। শ্রোতা বন্ধুরা, আয়োজনের প্রথম নিবেদন ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার, এই বিষয়টি নিয়ে একটি আলোচনা। সঞ্চালনে রয়েছেন মৌলানা কাজী মারুফ বিল্লাহ।
2: الذي جعل محمدا خاتم الانبياء والمرسلين وجعله اسوه حسنه الى يوم الدين والصلاه والسلام على من لا نبي بعده সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজের আজকের পর্বের আলোচনা। আজকের পর্বের আলোচনা বিষয় হচ্ছে ইসলামের আলোকে নারীর অধিকার। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: আলোচনা করার জন্য আরো রয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ ওমর ফারুক।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: সম্মানিত শ্রোতা, আল্লাহ তাআলা ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত হলো নারীর অধিকার ও মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে মহিয়সী নারী মর্যাদা পেয়েছে মাতা হিসেবে। পিতা মাতা ও স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা ও অধিকার এ বিষয়ে আলোচনা করছেন অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান।
3: نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله رب العالمين كلامه پاکে ঘোষণা করেন بسم الله الرحمن الرحيم هن لباس لكم وانتم لباس لهن صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে পোশাকের সাথে তুলনা করেছেন। একজন মানুষ যেমন পোশাক তার গায়ে সুনিবিড়ভাবে আচ্ছাদিত হয়ে থাকে তার সৌন্দর্যকে বৃদ্ধি করে, ঠিক একজন নারী তার পুরুষের জন্য তার ইজ্জত আবরুর সম্মান সবকিছুই এবং তার সৌন্দর্যকে বৃদ্ধি করে থাকেন। নারীর কাছে পুরুষ যেরকম ভাবে সৌন্দর্য বৃদ্ধি করে, পুরুষের কাছে নারী সেরকম ভাবেই সৌন্দর্য বৃদ্ধি করে থাকেন। নারী আরবিতে ইমরা বা নিসা শব্দ থেকে আসছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালামের পাজর থেকে বাম পাজর থেকে এই নারী জাতির সৃষ্টি করেছেন। অর্থাৎ পুরুষের অঙ্গাঙ্গী ভাবে অবিচ্ছেদ্য ভাবে এই নারীর অবস্থান এবং নারীর সৃষ্টি। আমরা যদি দেখি যে অন্যান্য ধর্মে নারীদের কিভাবে মূল্যায়ন করা হয়েছে, আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয় বলেছেন যে অন্যান্য ধর্মে যে নারীদের যে সম্মান, আসলে অন্যান্য ধর্মে নারীদের কোনো ইজ্জতি দেওয়া হতো না। কোনো কোনো ধর্মে নারীদেরকে জাহান্নামে যাওয়ার রাস্তা হিসাবে মূল্যায়ন করা হতো, কোনো কোনো ধর্মে পাপের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত বা পাপের একটা মাধ্যম সর্বোচ্চ মাধ্যম হিসাবে তাদেরকে নির্ণয় করা হতো, আবার কেউ তাকে নারীদেরকে পণ্য হিসাবে তাদেরকে মূল্যায়ন করা হতো। কিন্তু ইসলাম আসার পরে এই নারী জাতিটাকে এমন একটা সম্মানের মধ্যে নিলেন, যে সময় বিশেষ করে জাহেলের যুগে নারী সন্তান বা কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে জীবন্তভাবে পুঁথিত করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একজন সাহাবী এসে কান্নাকাটি করতেছেন, নামাজ শেষে কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ চোখ পড়লেন ওই সাহাবির দিকে, তখন তাকে জিজ্ঞেস করলেন আপনি কেন কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি উত্তর দিলেন যে এই মাত্র আমার 7 বছরের কন্যা সন্তানটিকে আমি জীবন্ত দাফন করে আসলাম, এবং দাফন করার ইতিহাস এবং দাফন করার যে দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন, যখন আমি কবরটা খনন করতেছিলাম আমার পাথরের মধ্যে কোদাল লেগে মাটিগুলো আমার দাড়ি মুবারক লাগতেছিল, তখন আমার ছোট্ট কন্যা শিশুটা আমার দাড়ি মুবারক ভাবে এরকম ভাবে ঝেড়ে দিতেছিলেন, সেই কন্যাটাকে আমি আজকে দাফন করে দিয়ে আসলাম। তো এমনই ভাবে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল, আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার উম্মুকা, তোমার মা। তারপর জিজ্ঞেস করলেন তারপর কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা। তারপর আবার জিজ্ঞেস করলেন তারপর কে আমার কাছে বেশি সম্মানিত হবেন? তিনি বললেন তোমার মা। চতুর্থবার যখন আবার জিজ্ঞেস করলেন তারপর কে আমার সম্মানিত হবে? তিনি বললেন তোমার বাবা, আবুকা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের কথা একবার বলেছেন, মার কথা 3 বার বলেছেন। এই যে 3 বার বলা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের চেয়ে মাকে মানে 3 গুণ বেশি ইজ্জত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে দেখলো যে একজন রমণী হেঁটে আসতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর ওই রমণী আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাগড়ি মুবারক বিছায়া দিলেন এবং ওইখানে তাকে পাগড়িতে ওই মহিলাকে বসাইলেন, বসানোর পর তাকে বিদায় দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে আল্লাহ রাসূল, এই সম্মানিত এই রমণীটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা আমার দুধ মাতা হালিমা, হযরত হালিমা। এই যে তিনি দুধ মাতাকেও তিনি এত সম্মান দিয়েছেন, এই ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন। তো ইসলামের সার্বিক দিক দিয়ে যদি আমরা দেখি, পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীর ইতিহাসে একমাত্র ইসলামই এই নারীদেরকে সম্মানে ইজ্জতে পরিপূর্ণতা দান করেছে। আল্লাহ পাক আমাদের সেই নারীদের প্রতি সম্মান রাখার তৌফিক এনায়েত করুক।
2: ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমরা নারীর অধিকার নিয়ে বক্তব্য শুনছিলাম। সম্মানিত শ্রোতা, নারী জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মর্যাদা কত অধিকার দিয়েছেন। একজন নারী তার পিতার কাছ থেকে সম্পদের অধিকার ভোগ করে, তার স্বামীর কাছ থেকে সম্পদের অধিকার ভোগ করে, তার সন্তানের কাছ থেকে সম্পদের অধিকার ভোগ করে, তার ভাইয়ের কাছ থেকে সম্পদের অধিকার ভোগ করে, এইভাবে বিভিন্ন স্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে সমৃদ্ধ করেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্পেশাল অ্যাকাউন্টের ব্যবস্থা করে দিয়েছেন, ব্যালেন্সের ব্যবস্থা করেছেন, তাদের সম্পদের ব্যবস্থা করেছেন। তা হল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতুন নিসা সাদাকাত নিহলা, তোমরা যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে তখন সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা পরিশোধ করে দাও। সম্মানিত শ্রোতা, তাই আসুন আমরা বিভিন্ন পর্যায়ে নারীদেরকে নারীর আসনে সমাসীন করে থাকি, মর্যাদার আসনে সমাসীন করে থাকি। কখনো এই নারীটি স্ত্রীর আসনে সমাসীন হয়ে ইজ্জত এবং সম্মান ভোগ করে থাকে, অধিকার ভোগ করে থাকে, এবং সর্বশেষ কখনো এই নারীটি মাতার আসনে মায়ের আসনে সমাসীন হয়ে ইজ্জত এবং সম্মান ভোগ করে থাকে। বিভিন্ন পর্যায়ে নারী জাতির সম্মান এবং ইজ্জত সম্পর্কে তাদের অধিকার সম্পর্কে আরও বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ ওমর ফারুক।
4: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আরব জাহেলিয়াতের সমাজে কন্যারূপে নারীর কোনো মর্যাদা ছিল না। কন্যা সন্তান ঘৃণার চোখে দেখা হতো, তাকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যার পিতা কন্যার মুখ দেখতে রাজি হতো না। এহেন পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে লোকের কোনো কন্যা সন্তান রয়েছে এবং সে তাকে জীবন্ত কবর দেয়নি, তাকে ঘৃণার চোখেও দেখেনি, তার উপর নিজের পুত্র সন্তানকেও অগ্রাধিকার দেয়নি, তাকে আল্লাহ তাআলা বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ। আল কোরআনে পুত্র সন্তানকে যেমন পিতার সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছে, তেমনি কন্যাকেও পিতার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাক ইরশাদ করেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিছলু হাদ্দিল উনসাইন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে বিশেষ অর্থনৈতিক বিধান দিয়েছেন, তিনি আদেশ করেছেন একজন পুত্র দুজন মেয়ে লোকের সমান অংশ পাবে। লালন পালন ও শিক্ষাদানের ক্ষেত্রে পুত্র ও কন্যার মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
5: বাংলাদেশ বেতার, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
6: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: তবে উপহার ও উপটৌকনের ব্যাপারে কন্যাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলে কোনো উপহার তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতেন। অনেক সাহাবীদের জীবনীতেও আমরা দেখতে পাই, তারা কোনো উপহার সামগ্রী নিয়ে আসলে পুত্র সন্তান এবং কন্যা সন্তান সামনে আসলে প্রথমে তার কন্যা সন্তানকে দিয়ে শুরু করতেন। পুত্র কন্যা উভয়ই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, কিন্তু তারপরও মুসলিম শরীফের একটি হাদিসে দেখা যায় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস সবিয়্যাতু খায়রুন, কন্যারাই উত্তম। এছাড়া রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যেই ঘরে প্রথমে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরে রহমতের ফেরেশতারা এসে সেই ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়ে বলেন যে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। অথচ আমরা পুত্র সন্তানের ক্ষেত্রে এই সুসংবাদ জানতে পারি না। এমন এক সময় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন, যেই সমাজে কন্যা সন্তানদেরকে মানুষ হিসেবে পরিগণিত করা হতো না। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাতিন ফা আনফাকা আলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা আদাবাহুন্না ইল্লা দাখালাল জান্নাতা। অর্থাৎ তোমাদের কারো যদি তিনটি কন্যা সন্তান থাকে এবং তাদেরকে যদি সে তাদের পিছনে যদি অর্থ টাকা পয়সা খরচ করে তাদের ভরণ পোষণ পরিচালনা করে, তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেয় এবং উত্তমভাবে তাদেরকে পাত্রস্থ করে অর্থাৎ বিয়ে দিয়ে দেয়, তাহলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এছাড়া পুত্র সন্তান এবং কন্যা সন্তানদের মধ্যে ন্যায় বিচার করার জন্য রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, ইদিলু বাইনা আবনাইকুম, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এরপরে দেখি এই কন্যা সন্তান যখন পিতার কাছ থেকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে আর এক ঘরে চলে যায়, একটা অচেনা অজানা পরিবেশে যান, তখন তিনি সেখানে বধূ সেজে স্ত্রী হিসেবে পদার্পণ করেন। তিনি যখন স্ত্রী হিসেবে পদার্পণ করেন, তিনি শুধু স্বামীর যে মনোরঞ্জন পূরণ করবেন তাই নন, তিনি হবেন স্বামীর অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্বামীর রাজ্যের তিনি হবেন রানী। সেখানে স্বামীরও যেমন তার উপরে অধিকার আছে, তেমনিভাবে স্বামীর কাছেও তার অধিকার আছে। সর্বশেষ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে নারীদের প্রতি বা স্ত্রীদের প্রতি করণীয় সম্পর্কে ঘোষণা করেছেন, আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এই বলে যে, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে ফা ইন্নাকুম আখাজতুমুহুন্না বি আমানিল্লাহ ওয়াস্তাহালালতুম, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, কারণ তোমরা তাকে আল্লাহর নিরাপত্তায় তাদেরকে গ্রহণ করেছো এবং তাদেরকে নিজেদের জন্য হালাল করে নিয়েছো।
4: ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমরা নারীর বিভিন্ন পর্যায়ে কি কি মর্যাদা সেই বিষয়ে অত্যন্ত তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার নৈকট্য, তার সান্নিধ্য অর্জন করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
5: বন্ধুরা, আজ অনুষ্ঠানের সময় প্রায় শেষ, এবারে বিদায় নিতে হবে। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
6: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন, মন্তব্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈরী আবহাওয়ার কারণে এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, জানালেন শিক্ষামন্ত্রী। আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। রুশ বিমান হামলায় ইউক্রেনে কমপক্ষে 13 জন নিহত। এবং উৎসবমুখর পরিবেশে শুরু হল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সমাজের মূলধারায় সম্পৃক্তকরণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হল। নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। স্নাতকোত্তর ডিগ্রিধারী নীলা খাতুনকে রাজধানী মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে, আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে এবং দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাথায় গুলির ক্ষত ও শরীরে 36টি স্প্লিন্টারের চিহ্ন বহনকারী জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা শেখ আজিজুর রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা এই তথ্য জানান। উপপ্রেস সচিব জানান, 24-এর গণঅভ্যুত্থানের উত্তাল মুহূর্তে মাথায় আঘাত পান শেখ আজিজুর রহমান। তখন রক্তক্ষরণ ঠেকাতে মাথায় জাতীয় পতাকা বেঁধেছিলেন। সেই ঐতিহাসিক রক্তমাখা পতাকাটি আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন এই জুলাই যোদ্ধা। সম্প্রতি গণমাধ্যমে গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শেখ আজিজুর রহমানের বিষয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বন্ধ সরকারি শিল্প কারখানা, পুনরায় চালু বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা

0: সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন। তিনি আজ রাজধানীর ডিএপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস 2026 উপলক্ষে প্রকাশনের মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
1: আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তন দেখতে চেয়েছিলাম, যে এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে, কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে, সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার।
0: আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
2: স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসেবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোন একটি লাভজনক প্রকল্পের কোন উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত, এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে।
0: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হয় বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে আজ রাজধানী ঢাকায় উচ্চ পর্যায়ের এক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে দীর্ঘদিনের মামলা জট নিরসন এবং সাধারণ মানুষের দ্রুত বিচার নিশ্চিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর এর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আজ তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ডিবিএলএ এর সাথে ব্লাস্ট ও ব্র্যাকের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী জানান, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও এডিআর এর ইতিবাচক ব্যবহারের ফলে 2025 সালের তুলনায় 2026 সালের চলমান সময়ে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় মামলা দায়েরের হার 62% বেশি হ্রাস পেয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ফিরে আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে টানা বন্যা ও জলাবদ্ধতার কারণে এক মাস পেছানো হয়েছে প্রাইম মিনিস্টার্স জাতীয় গোলকাপ প্রতিযোগিতা। আগামী 9 আগস্টের পরিবর্তে সেপ্টেম্বরের 9 অথবা 10 তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে এই প্রতিযোগিতাটির। আজ চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই তথ্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন।
3: এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম 9 আগস্ট, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া যে বন্যা, এই পরিস্থিতি ক্ষেত্রে উত্তরণ পাশাপাশি আমাদের বোর্ডের এক্সাম এখনো চট্টগ্রামে শেষ হয়নি এবং আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা উদ্বোধনী অনুষ্ঠানটি এক মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সকলেই অংশগ্রহণ করবে, একই দিনে একই সময়ে অনুষ্ঠানটি উদ্বোধন হবে এই চট্টগ্রামের স্টেডিয়াম থেকে।
0: দীর্ঘদিন বন্ধ থাকার পর দ্বিপাক্ষিক বৈঠকে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুদেশের ঐক্যমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মাহদি আমিন আরও বলেন, বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আগামী মাসের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে। শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার পদক্ষেপে মালয়েশিয়া সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাহদি আমিন। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের ওপর বিশেষ পরিবেশনা।

0: জন্ম তাঁরই এক অমর অধ্যায় বীর সন্তান শহীদ আহনাব আহমেদ মিরপুর দশের রক্তছড়া রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল বিএএফ শাহীন কলেজের এই শিক্ষার্থী। সন্তান হারানোর বেদনায় আজও দিশেহারা আহনাবের পরিবার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: রক্তরাঙা 2024 জুলাই, অন্যায়ের শৃঙ্খল ভাঙতে সেদিন রাজপথে নেমেছিল এক ঝাঁক প্রদীপ্ত তরুণ। সেই মিছিলে সহপাঠীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাব আহমেদ। কিন্তু মিরপুর দশের উত্তাল পিচ ঢালা পথে পুলিশের নির্বিচার বুলেট নিমেষেই স্তব্ধ করে দেয় সেই তাজা প্রাণ। সন্তানের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন আহনাফের বাবা নাসিরউদ্দিন আহমেদ। একটি বুলেটে নিভে গেল একটি সম্ভাবনাময় ভোরের প্রদীপ। চব্বিশের জুলাইয়ের আন্দোলন যে মহাকাব্য রচনা করেছে, তার প্রতিটি পৃষ্ঠায় মিশে আছে আহনাফদের মতো বীরদের তাজা রক্ত। কিন্তু যে মায়ের কোল খালি হল, তার কাছে এই স্বাধীনতার মূল্য কতখানি? আন্দোলনে যোগ দিতে আহনাব কতটা যুদ্ধ করেছিলেন পরিবারের সাথে বলছিলেন তার মা জারতাজ পারভিন।
2: ওকে আমি কখনোই বাধা দিতে পারি নাই, বাধা দিতে গেলেই ও আমার সাথে বলতো যে তোমাদের মতো মা একাত্তরে থাকলে ভাগ্য ভালো যে তোমার জন্ম একাত্তরের পরে, একাত্তরে যদি তোমাদের মতো মা থাকতো তাহলে দেশ স্বাধীন হতো না। আজকে তোমাদের মতো মা খালারা ঘরে আছে দেখেই 80% বাচ্চা এখনো ঘরে, আন্দোলনে নামতে পারতেছে না, আমাকে তো তুমি থামাতে পারবে না, আমি যাবই।
1: শহীদের রক্ত কখনো বৃথা যায় না। চব্বিশের জুলাইয়ের এই গণ অভ্যুত্থান কেবল একটি শাসন ব্যবস্থার পতন নয়, এটি তরুণদের আত্মত্যাগে গড়ে ওঠা এক নতুন বাংলাদেশের অঙ্গীকার। শহীদ আহনাব আহমেদ মরেও বেঁচে রইবেন এই মাটির রন্ধ্রে রন্ধ্রে বীরের বেশে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের নতুন সম্ভাবনার বার্তা নিয়ে নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে নতুন গ্যাস কূপ খনন কার্যক্রম। উপজেলার বরচারি গাঁও গ্রামে সুন্দরপুর চার কূপের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। চলমান গ্যাস সংকটের মধ্যে এই উদ্যোগকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: দীর্ঘদিন ধরে অনুসন্ধান কার্যক্রমের প্রস্তুতি শেষে নোয়াখালীর সেনবাগ উপজেলার বড়চারিগাঁও এলাকায় শুরু হয়েছে সুন্দরপুর চার গ্যাসকূপের খনন কাজ। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানিয়েছে, প্রাথমিকভাবে কূপটি প্রায় 1,550 মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। খনন কার্যক্রম শেষ করতে সময় লাগবে প্রায় 45 দিন। এরপর আরও 15 দিন চলবে ড্রিলড স্টেম টেস্ট বা DST। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জানা যাবে কূপটিতে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা। প্রাথমিক সম্ভাবনা অনুযায়ী কূপটি থেকে প্রতিদিন অন্তত 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে, যা দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং গৃহস্থালী খাতে গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে, এমন বাস্তবতায় নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ বৃদ্ধির উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
6: আমাদের এলাকায় সেনবাগে যে গ্যাস পাইছে আমরা এতে খুশি।
7: আমাদের একটা ব্যাস থাকবে, আমাদের এলাকাবাসী যেন গ্যাসটা পায়।
8: জাতীয় গ্রিডে যা যাওয়া যাবে বাকিটা যেন আমাদের এই অঞ্চলের মানুষ সন্তুষ্ট থাকে, গ্যাস পায়, এটা আমাদের সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে আমি অনুরোধ জানাই।
5: সুন্দরপুর এলাকায় এর আগেও গ্যাসের সম্ভাবনার তথ্য মিলেছিল, সেই ধারাবাহিকতায় নতুন এই কূপ খননকে সম্ভাবনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বাপেক্স। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের এক সমাবেশে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ এই আদেশ দেন। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ঢাকাস্থ মার্কিন দূতাবাস আজ সার্জিও গরের ঢাকায় পৌঁছানোর তথ্য জানিয়েছে। এটি তার প্রথম ঢাকা সফর। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সার্জিও গরের এই সফর যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চলতি বছরে হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে হাজিদের ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আরও বিভিন্ন সুবিধা নিশ্চিত করার জন্য আলোচনা চলছে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও উমরা ফেয়ার 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। 2026 সালে সুন্দরভাবে হজ পালন সম্পন্ন হয়েছে, 2027 সালে তার চেয়ে যাতে বেশি সুন্দরভাবে হজ কার্যক্রম সম্পন্ন করা যায় তা সরকারের চাওয়া। দেশে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হলেও এর বীজের বড় অংশই বর্জ্য হিসেবে নষ্ট হয়। অথচ সেই বীজ থেকেই ঘনীভূত খনিজ সমৃদ্ধ খাদ্য উপাদান তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ইতিমধ্যে প্রযুক্তিটি পেয়েছে সরকারি প্যাটেন্টও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: কাঁঠালের বীজে আছে নানা ধরনের খনিজ উপাদান, কিন্তু স্বাভাবিক অবস্থায় সেগুলোর ঘনত্ব থাকে খুবই কম। সেই খনিজ আলাদা করে ঘনীভূত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কাঁঠালের বীজ থেকে প্রাপ্ত এই মিনারেল কনসেন্ট্রেট বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহার করে অধিক পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন করা সম্ভব হবে। খনিজের ঘনত্ব বাড়ানো সম্ভব হয়েছে প্রায় 16-17 গুণ। এই প্রযুক্তির উদ্ভাবক ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমদাদুল হক বাংলাদেশ বেতারকে বলেন,
9: বীজের যে অন্যান্য কম্পোনেন্ট গুলো থাকে, মেইনলি তো যে কোনো খাদ্যের ভিতরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোই মেজর ফুড কম্পোনেন্ট। এগুলোকে আমরা আলাদা করে খনিজটাকে শুধু এক্সট্রাক্ট করছি। শুধু তো এক্সট্রাক্ট করা খুব কঠিন ব্যাপার। আমরা সেটা সাধারণত 2% খনিজ থাকে, সেখানকে আমরা মানে এক্সট্রাক্ট করার পরে 33% মতো পেয়েছি।
5: গবেষকদের মতে এই খনিজ উপাদান রুটি, বিস্কুট, কেক, দই, এমনকি আটা বা ময়দার মতো খাদ্যপণ্যে ব্যবহার করে সহজেই পুষ্টিমান বাড়ানো সম্ভব। এতে মানুষের দৈনন্দিন খাদ্যে প্রয়োজনীয় মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি কমতে পারে। একই সঙ্গে কাঁঠালের বীজের মতো অবহেলিত কৃষি উপপণ্যেরও তৈরি হবে নতুন অর্থনৈতিক মূল্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতারকে জানান,
10: কাঁঠালের প্রসেসিং এর মাধ্যমে একটা কাঁঠালের পাউডার তৈরি করতেছে। সেই পাউডারের মধ্যে কাঁঠালের বীজ থেকে সেখানে জিঙ্ক এবং অন্য নিউট্রিয়েন্ট, যেটা মাইক্রো নিউট্রিয়েন্ট এনরিচ হবে, বায়ো ফর্টিফাইড বলা হয়, এনরিচ নিউট্রিয়েন্ট, অনগোয়িং রিসার্চ। তবে আমরা প্রাথমিকভাবে প্রমাণ করতে পেরেছি এখানে যে পাউডারটা থাকবে, সেই পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আয়রনের এনরিচ থাকবে, যেটা আমাদের বাচ্চা এবং মেয়ে বিশেষ করে মহিলাদের খাইলে পরে ওই ম্যাল নিউট্রিশনটা কমবে, নিউট্রিশন বাড়বে।
5: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে আজ রাশিয়ার বিমান হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কিয়েভ এবং পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় লভিভ এ এই হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্র থেকে ফেরার আসার পর এই হামলা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ জানায়, ক্রমবর্ধমান সংঘাত নিয়ে তিনি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। সংস্থাটি সতর্ক করেছে যে উভয় পক্ষ পুনরায় আলোচনায় ফিরতে ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খেলার খবর আর্চারি। উৎসবমুখর পরিবেশে গাজীপুরের টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে আজ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এই আয়োজনে মোট 26টি দেশের খেলোয়াড়, কোচ ও টেকনিক্যাল কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তবে মূল প্রতিযোগিতায় লড়ছে 17টি দেশ। প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকছে শুধুমাত্র রিকার্ভ, ইন্ডিভিজুয়াল ও মিক্সড ইভেন্টে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন, মন্তব্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈরী আবহাওয়ার কারণে এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, জানালেন শিক্ষামন্ত্রী। আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাকিবুল ইসলাম চৌধুরী। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা আজকের সংবাদ পর্যালোচনায় মূল আলোচ্য বিষয়। এই সভায় জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং 1,00,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিছক প্রশাসনিক ঘোষণা নয়, বরং জাতীয় নিরাপত্তা ও জনজীবনের সুরক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে ভূমিকম্পের ঝুঁকি সবসময় বিদ্যমান। অতীতে বিভিন্ন সময়ে ছোট বড় কম্পন অনুভূত হয়েছে যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, তাই এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলা যায়। সভায় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শুধু সরকারি সংস্থার উপর নির্ভর করলে হবে না, জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এজন্যই ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে 1,00,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্বেচ্ছাসেবকরা দুর্যোগের সময় উদ্ধার কাজ, প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও আশ্রয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের প্রশিক্ষণ, সরঞ্জাম সরবরাহ এবং নিয়মিত মহড়া আয়োজনের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এতে করে দুর্যোগের মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে এবং ক্ষয়ক্ষতি কমানো যাবে। 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় আলোচনা করা হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলেও জানা গেছে। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি 30,000 স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হবে। বৈঠকে ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়। জাতীয় টাস্কফোর্স গঠনের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই টাস্কফোর্সে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে সমন্বিতভাবে কাজ করা সহজ হবে। অতীতে দেখা গেছে দুর্যোগের সময় বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবার সেই অভাব পূরণে টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী নিজে এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন, যা রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন। এতে জনগণের আস্থা বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে। সভায় আরও আলোচিত হয়েছে ভূমিকম্প পরবর্তী পুনর্বাসন কার্যক্রম। শুধু উদ্ধার নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, খাদ্য ও চিকিৎসা সহায়তা, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এজন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নগর পরিকল্পনায় ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্য ও অবকাঠামো নির্মাণের উপরও জোর দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরে বহুতল ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা বাধ্যতামূলক করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। এজন্য গণমাধ্যম, স্কুল কলেজ এবং সামাজিক সংগঠনগুলোকে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে। ভূমিকম্পের সময় কিভাবে নিরাপদ আশ্রয় নিতে হবে, কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, এসব বিষয়ে জনগণকে প্রশিক্ষিত করা হবে। এতে করে আতঙ্ক কমবে এবং মানুষ নিজেরাই প্রাথমিকভাবে সুরক্ষিত থাকতে পারবে। এছাড়া ঢাকা শহরে হিউম্যানিটেরিয়ান স্ট্যাগিং এরিয়া বা দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। এই সভার সিদ্ধান্তগুলোকে যদি বাস্তবায়ন করা যায় তবে বাংলাদেশ ভূমিকম্প মোকাবেলায় একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা নিঃসন্দেহে একটি বড় উদ্যোগ, তবে তাদের কার্যকরভাবে কাজে লাগাতে হলে নিয়মিত প্রশিক্ষণ, পর্যাপ্ত বাজেট এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে। আজকের পর্যালোচনায় এটা স্পষ্ট হয়েছে যে সরকার ভূমিকম্প মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এটি নিছক প্রতিক্রিয়াশীল পদক্ষেপ নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা। জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক সমন্বয় এবং রাজনৈতিক সদিচ্ছা, এই তিনটি উপাদান একত্রে কাজ করলে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় আরও সক্ষম হয়ে উঠবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত এই উদ্যোগকে জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যায়। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
4: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, সৈয়দ আব্দুল মতিনের সাজানো কথায়, শিল্পী এস কে সাইদুর রহমান ও লিসপা লায়লা।

সুপ্রিয় শ্রোতা, এস কে সাইদুর রহমান ও ইসপা লায়লার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন সৈয়দ আব্দুল মতিনের সাজানো কথায়। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের মিডিয়াম ওয়েব 537.63 মিটারের অধিবেশনের এখানেই সমাপ্তি। তবে থাকছি আমরা আরও খানিকক্ষণ FM 88.8 মেগাহার্জে।

সুপ্রিয় শ্রোতা, এস কে সাইদুর রহমান ও লিসপা লায়লার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন সৈয়দ আব্দুল মতিনের সাজানো কথায়। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের মিডিয়াময়ে 537.63 মিটারের অধিবেশনের এখানেই সমাপ্তি। তবে থাকছি আমরা আরও খানিকক্ষণ FM 88.8 মেগাহার্জে।

সুপ্রিয় শ্রোতা, এস কে সাইদুর রহমান ও লিসপা লায়লার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন সৈয়দ আব্দুল মতিনের সাজানো কথায়। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের মিডিয়াময়ে 537.63 মিটারের অধিবেশনের এখানেই সমাপ্তি। তবে থাকছি আমরা আরও খানিকক্ষণ FM 88.8 মেগাহার্জে বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন শুনবেন রুনা লায়লার কণ্ঠে একটি দেশাত্মবোধক গান, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: মোহাম্মদ রফিকুজ্জামানের সাজানো কথায় দেশাত্মবোধক গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে। এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানাবো এখন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে বিশেষ অনুষ্ঠান জুলাই 36 প্রচারিত হবে সকাল 8:15। নাটক বিষাদিনী জাহ্নবী, কাহিনী মোহাম্মদ শফি, বেতার নাট্যরূপ বিশ্বজিৎ ঘোষ, শুনবেন বেলা 2:30। সকাল 8:30 পবিত্র কোরআন শিক্ষার আসর। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:10। এবারে জানাব সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20 শুনবেন দেশাত্মবোধক গান। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল 9:05। এছাড়া বিকেল 4:05 ছায়াছবির গান শুনতে পাবেন। হামদ ও নাত দুপুর 12:20, দুপুর 12:40, বেলা 3:05, বিকেল 4:45 এবং সন্ধ্যে 6:40 আল্লাহ পাকের শানে হামদ এবং নাতিরাসুল। এছাড়া এফএম 88.8 মেগাহার্সে এনএচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান প্রতিদিনের মতোই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 9:00। জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الأرض فاحكم بين الناس فاحكم بين الناس بالحق

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: সুপ্রিয় শ্রোতা, একে একে ফুরিয়ে এলো আমাদের আজকের সমস্ত আয়োজন। অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ ছিলাম আমি শেখ ইমরান সাইদ, অধিবেশন তত্ত্বাবধানে কিশোর বাড়ই, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান ও অভিজিৎ মণ্ডল। আগামীকাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ সকলের প্রতি। আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।